এতক্ষণ শুনলেন সুরাঞ্চলি অনুষ্ঠানে অমৃত সিং আরোরার কণ্ঠে ভক্তিমূলক গান, আকাশবাণী মিলনিয়া। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আজ 21শে জুন, সারা বিশ্ব জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস। সুস্থ শরীর ও শান্ত মন, এর বৈশ্বিক আহ্বানে আজ সেজে উঠেছে তিলোত্তমা কলকাতা। কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবসের এক মহাসমাবেশ। শ্রোতা বন্ধুরা, এই ঐতিহাসিক যোগ উৎসবের মূল মঞ্চে সশরীরে উপস্থিত আছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তার গৌরবময় উপস্থিতিতে ও পরিচালনায় কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এই মূল যোগাভ্যাস পর্ব এবং 12তম আন্তর্জাতিক যোগা দিবস। কিছুক্ষণের মধ্যে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি আপনাদের দিল্লি কেন্দ্র থেকে সরাসরি রিলে করে শোনানো হবে।

0: সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে। কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াব না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াব না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাব বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাব মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Sri Narendra Modi is walking towards the dais, where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Sri R. N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों,

0: শ্রোতা বন্ধুরা, শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8:15 হয়ে 35 সেকেন্ড। এবার অনুষ্ঠান যা দেখলাম এই জীবনে। আজকের এই অনুষ্ঠানে শুনুন অবসরপ্রাপ্ত শিক্ষক, রামকৃষ্ণ কলোনি বিলোনিয়ার বাসিন্দা শ্রী সুনীল চন্দ্র ভৌমিকের জীবনের গল্প।
1: আমার নাম শ্রী সুনীল চন্দ্র ভৌমিক, রিটায়ার্ড টিচার, বয়স 76 চলছে। আমার এই দীর্ঘ জীবনে অনেকগুলি না দেখা জিনিস দেখেছি, এখন তো আর এগুলি দেখা যায় না। সেরকম দুই একটা কথা বলছি, যেমন ছোটবেলায় দেখছি আমার মা, মাসি, পিসি তারা সবাই মিলে একসঙ্গে ওই ধান বানার কাজ করত, আবার গানও গাইতো অনেকে মিলেইয়া বোরাতের দিকে। আবার অনেকে ওই আসদানের একটা ধান ছিল, এই চিন্নাল ধান বলতো সেখানে, ওইটার ভাতের মার খাওয়ার জন্য অনেকে 1 কেজি 2 কেজি করে যাদের কাছে আছে এখান থেকে চাল নিয়ে আনিত, এমন একটা জিনিস দেখছি। তারপরে রাস্তাঘাটের অবস্থাটাও তখন ছিল না, এখান থেকে 1 টাকা ঋষ্যমুখ বা হরিপুর পর্যন্ত গাড়ি ভাড়া ছিল। ওই যারা ফ্যাশনে বইতো তারা গাড়ি ঠেলতে হইতো, বনের থেকে লাকড়ির টুকরা আনতো, দা দিয়া কুরুল দিয়া কেটে মাটির মধ্যে বিষাইত, তারপরে এটার উপর দিয়ে গাড়ি আইত, এটাকে বলা হইতো ডান্ডা চলি। তারপরে যেমন মোটাই, জর্জরি, তারপরে গজারিয়া, ওসব এই নদীগুলি ব্রিজ ছিল না, ওই এখানে লোহার নেট ছিল মোটা মোটা ছিদ্র, ওইটা দিয়ে 2 চাকটা পাইত। আমরা যখন ছোট ছিলাম তখন একটা একটা গামছা দিত, গামছাটা হইয়া কাপড় খুলি উপরে হারিয়া যেতাম। এবার আমরা না বুড়ারা তো সঙ্গে রাখতই সবগুলি। এরপরে আস্তে আস্তে দেশ উন্নত হইতে লাগলো, পরবর্তী সময়ে একত্রে বাংলাদেশ যুদ্ধ দেখলাম, পাঠানিরা আইলো, আইয়া মানুষ তো অনেকেই দেখি তখন জমিনের মধ্যে গরু ধরে, তারা রাগে গুলি করে অনেক গরু ধ্বংস করছে, ওগুলি আমাদের নিজের চোখে দেখা। কেউ আইসে কেউ টাং ফেলিয়ে আইসে, চটকি ফেলিয়েছে নিচে না কিছু, তারা এগুলি কিন্তু তাদের রসনালে মানুষ না হইয়া ও পশু পাখি এগুলি মারে শেষ করছে, তাই দেখলাম। এরপরে যখন ফ্লাড হইতো, তখন তো অল্প ফ্লাড হইতো, গত 2-3 বছর আগে অনেক বড় একটা ফ্লাড হইয়া গেছে, বোধ হয় 23ই মনে হয়, 23 না 24 জানি অনেকটা সময় যে জল হয়েছে এটা তার কল্পনার বাইরে। এরপরে এখন একটু বাঁধের সংস্কার হচ্ছে, আস্তে আস্তে উৎসাহ হয়েছে অনেক বড়, আমি গেছি না এটা শুনছি, কালকাও টিভিতে একটু বলছে। এরপরে ওইখানে দিয়া চরের অংশ দিয়া, চরে প্রায় 64 একর বোধহয় জমিন আছে ইন্ডিয়ার বাঘে, তো ওইখান দিয়া প্রায় যুদ্ধ লাগে থাকত, যে যুদ্ধটা 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত চলত, কিন্তু কোনো মানুষ মারা যায় না, যুদ্ধ চলছে চলছে গোলাগুলি কোনো রকম শেষ নাই, যেখানে যেগুলি যাইয়া কলেজ কইয়ার বা তার সেদিকে কলেজের ফুটবুদিকেও গিয়া বলছে। তারপরে এই একটা দেখলাম। আর আগের দিনে আমাদের এখানে যখন নিমন্ত্রণ হইতো আর নিমন্ত্রণ খাওয়ানো হইতো, কেউ মারা গেলে বিয়ের সময় অন্নপ্রাশনের সময়, তখন বড়াতে অত করা করেছিল না বা থাকলেও বিএসএফকে অনুরোধ করলে ওইখানকার লোক কয়েকজন আইতো এদিকে আইয়া ওই নিমন্ত্রণ খাইয়া পরবর্তী সময় চলে যাইত, এরকম একটা বন্ধুত্বের ভাব ছিল, এই ছিল আমার বক্তব্য। হ্যাঁ নমস্কার।
0: শুনলেন যা দেখলাম এ জীবনে। এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল চন্দ্র ভৌমিকের জীবনের অভিজ্ঞতার গল্প। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে বাংলা গানের অনুষ্ঠান গানের ভুবনে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে অনুষ্ঠান গানের ভুবনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান গানের ভুবনে আমরা শুনব কিছু ভালো লাগার গান। আজকের এই সুন্দর মুহূর্তে জীবনের সব ব্যস্ততাকে এক পাশে সরিয়ে রেখে চলুন হারিয়ে যাই সুরের এক জাদুকরি দুনিয়ায়, যেখানে শব্দরা গান হয়ে কথা বলবে আর সুররা এসে জড়িয়ে ধরবে আমাদের মনকে। অনুষ্ঠানে আমরা প্রথম গানটি শুনব শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন গানের ভুবনে অনুষ্ঠান। আমরা শুনলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া একে কালজয়ী গান। আহা, কি অদ্ভুত এক সৃষ্টি, তাই না? গান শুনতে শুনতে মনে হচ্ছিল কিছু গান যেন শুধু কান দিয়ে নয়, সরাসরি মন দিয়ে শুনতে হয়। পুরনো দিনের এই গানগুলো শুনলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। যাই হোক, চলুন স্মৃতির সেই চেনাগুলিতে আরো একটু হেঁটে আসা যাক। শুনে নেওয়া যাক আজকের গানের ভুবনের ঝুলিতে থাকা আমাদের দ্বিতীয় গান। শুনব একটি লোকগান রাজা চক্রবর্তী।

0: You know, coffee spikes your cortisol?
1: Yeah. রাজা চক্রবর্তীর কণ্ঠে শুনলেন একটি লোকগান, গানের ভুবন অনুষ্ঠানে। অসাধারণ এই গান। সুরের এই ভেলায় ভাসতে ভাসতে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গানের স্টেশনে। বৃষ্টি ভেজা এই স্নিগ্ধ সকালে আমরা শুনব আমাদের পরের গান কুমার শানুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানের ভুবন অনুষ্ঠানে শুনছি বাংলা গান, ভালো লাগার গান। চলুন একটি পরিচিত গান শুনব, সকলের প্রিয় গান মোহাম্মদ আজিজের কণ্ঠে।

পুরনো বাংলা গানের সাথে সাথে শুনব কিছু নতুন প্রজন্মের শিল্পীদের গাওয়া গান। চলুন এবারে গানটি শুনব, একটি নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে গাওয়া অপরাজিতা অনির্বাণের কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গানি অনুষ্ঠান গানের ভুবনে। এবারে গানের শিল্পী দেবলীনা নন্দী।

গানটি শুনলেন নন্দিতার কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, গানের ভুবন অনুষ্ঠানে আমরা শুনছি কিছু কালজয়ী বাংলা গান, ভালো লাগার গান। আরেকটি গান শুনব, গানের মূল শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ করলাম আজকের মতো বাংলা গানের অনুষ্ঠান গানের ভুবনে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাতের হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এবার শুনবেন হিন্দি ছায়াছবির গান্ধি অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা, আজকের গানে গানে অনুষ্ঠানের প্রথম গানটি আমরা শুনব গদর 2 ছবি থেকে।

গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন বর্ডার টু ছবি থেকে, গানের শিল্পী অন্নু মালিক, জাভেদ আখতার, রূপকুমার রাঠোর এবং সহশিল্পীরা শুনছেন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান গানে গানে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন পেয়ার তো হুনাই থা ছবি থেকে। গানের শিল্পী ছিলেন কুমার শানু। গান গান অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে গানটি শুনবেন বরসাত ছবি থেকে, শিল্পী অলকা আগ্নিক এবং কুমার শানু।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি আমরা শুনব অলকা আগ্নিক এবং কুমার শানুর কণ্ঠে। ছায়াছবি ফিরতেরি কাহানি ইয়াদ আই এই ছবি থেকে।
1: সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট ফ্রম টিপস অফিশিয়াল।

গানগান অনুষ্ঠানে এবার গানটি শুনবেন ইমতেহান ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

সাংঘাস ছবি থেকে গানটা শুনলেন আলকা আগ্নিক এবং অভিজিতের কণ্ঠে। এবারের ছবি খিলাড়ি।

শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ করলাম আজকের মতো গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এবার শুনুন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এবার শুনুন দেশবন্ধনা অনুষ্ঠানে কিছু দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনুন শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দেশ বন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সবশেষ গানটি শুনছেন মধুবন্তী মুখার্জির কণ্ঠে, আর এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের মতো দেশ বন্ধনা অনুষ্ঠান।

আকাশবাণী মিলনিয়া, এবার শুনুন সুরভি অনুষ্ঠানে সুকুমার মিত্রের কণ্ঠে। কিছু নজরুল সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন সুকুমার মিত্র। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপরই শুনবেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

0: সাউদেমান ফেকজাক বরকনো সিরদুকটি ওয়েস্টে রিমানি বিশিংতে এইচ আই ভি মানজাকটানি কাতিরুই মানো তে কাহাম করং টংই মানো
1: চিনি হাস্তেও জুদা জুদা হাংখরনি খুংবা চিশা সা খামনগো রাংনাংয়াওই ওয়েস্টে রিনানি শেপ দঙ্গো
0: আবনি বাগিনো ওয়েস্ট

0: সম্মানিত জুজনানি ফিল নিচি থাম নি রং সিদা সিদি হুয়া খাইডানো বেঙ্গ একর্ন রহকা মন্ত্রক প্রফেসর ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি যোজনানি ফিল নিচি নই আপনি জ্বর হাস্তি ও খরক নই রাসাই চারচি বাসাই বারা সিনি চিসা হুবার খাইনের বেঙ্গ একাউন্ট খক চুকুরা সিনি চি সিনি রোজাক চারচি চুকু রাসাই রং রোজাকা ত্রিপুরা ও বহুতিনি হায়ুং বেরামনি যোগা সাল জুদা জুড় সামং বোতাং ইয়াগো নাহার জায়গা মেল কতল উংখা আগুতলা হাপানি হায়ুং বেরামনি বাণী নখলা ও আরও ফুং দামসিনী সিমি মন্ত্রী অখা প্রফেসর ডাক্তার মানিক সাহা যোগা খালাইমা ও মানজাকা নিট ইউজি নৈসাই নৈচি দক বিশ্বনি আমচুমং উংফির মাতিনি সংসার জাগুই দঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি অব আঞ্জমং নাইফির নানি বাকি তিয়ার উংথানী মিয়া হাক্তর গনাঙ্গই মকদ্রিল কাশা সংসার জাকা কেন্দ্র পঞ্চায়েতি রাজ কক্সং লাইন দিল্লি কতালো নির্ভয়া ফান তাংবতাংনি বিশিং নির্ভয় চেতা নতই নে সালতামনি ফংমং শিবির যোগালে জাকা মেলক চংলাইনকনি বখাক্তি নির্ভয় চেতনা ফংমং মডিউল চেংর জাকা আগাজমনি আগতলা সামং তাংনাই রকনি চেতন বাই বহতিনি ফুঙ্গ আগাজমনি আগতলা কেন্দ্র যোগা সালনু যোগা খ্লাই নানি যুগালি মুং নাহাজাকা তিনি দিবজরা বয়ার খকনি সেকাংবারিয়া কক তুমাও সাজাকা নখ চুমুই কবল জাক তোমায় ফেরাং কিসমিসা ওয়াতি ফাই ফাইমন আগতলা তিনি আজিগো খামানি তুমারি তংমনি চিবা ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুমারি তঙ্গি মানো থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগানি আসু যতই সাইমাকা তাউসুক জরানি নিউজ হেডলাইন্স আবন জাগলো টংনাই চারাই রং পান্ডা বখ্রি বাদল তে আবন জাগুলো টংনাই তিনি নারোয় পান্ডা তিনি নারোয় পান্ডাও সিনি যোগা সালনতিনে কক সালাইনে টংনাই ডক্টর রাখি দেব ব্রহ্মা
1: আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায় তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন
1: নিরাপদ যৌনতা মেনে চলুন কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন
3: অসই ক্রিয়াকারে এইচ আইভিতে এইচ নো সে কাহামকে সিনা নাঙ্গ হামজাকমা বাই বাহিকে এইচ নো কা সোনানি আবশে সিদি
4: এইচ নো সে শেলেং দি এইচ মানজাক নে বরক নয়া এইচ নো কা সোনানি আবশে শৈলামা
3: কাহামকে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
4: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নহু হামক্রাই নাইখু ত্রিপুরা হাফাং বাই লুকো হামক্রাই নি বাগে আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতঙ্গ
3: রাং নাঙ্গেওই আরো এআরটি সার্ভিস নাওই মানো বিথিও নাওই মানো অসেপ নাওই বাইথানো কাহাম খ্রংখ্লাই তিসাদি
4: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তেনহু হামকরাই নাইকুম ত্রিপুরা হাফাং বাই লুকু হামকরাইনি বাগে আওয়াই যা

0: আসুক জরা বকরি বদল খনাবাইখ্যা দিনী খনার জাখা গুরুদয়াল কামিনী চরাই রোগনি পান্দা ও পান্দান কম থিংকা জিতু দেব বর্মা পান্দা ও তাবো খনার জাগান খানিমারি পান্দা
1: তিনি সজা ফিরো আনিব খানো।

কবং তা খুব তৈব খুব সুন্দর লামসগো তিন না রয় পান্দাবো কবং তা খুব তৈব খুব সুন্দর তিনি সঙ্গ হায়ুং গনাগৈ হায়ুং যোগা সাল হাইকেবা ইন্টারন্যাশনাল যোগা দে পালাই জাগৈ দঙ্গ সিনি লংমাবো সঙ্গ আসাইখানকে সালসা সালসা তো উমরংনাই বরাবো উংনাই বরসেকবো উংনাই ফিহা উমরংখা হনৈনাই সিনি সাকনু ইয়াকর নানি কগিয়া সঙ্গ যোগা খালাইমিয়া হনানি কগিয়া সঙ্গ উমর বাই বাকসা বাকসা গবং মা জংজালব সিন সাগো ফায়ো গবং মা সাক্রব সাক্রা বো ফায়ো আপনা বাগনয় তাকলাইনি যে যোগা দেব ইন্টারন্যাশনাল যোগা দে নি তাকলাইনি থিম না রাজাকা যে উমর জর উমর চাকরাও বাহাইকে সিনি সাকনু কাহাম খালাই দং মানাই যোগা ফর হেলদি এনজি সাইকে গাহাম কে টাইও বরং সিনান বাকি সিনী মানকা বরং গান যোগা ফরাই হাইকেবা যোগা টিচার হে মানু ডক্টর রাখি দেব্রমা বুকুন পুলিয়ান লামসগো তিনি নারয় পান্ডাব পুলিয়ান সঙ্গাম সুমাকে উমরংখা দাউত মূসা খাইমালিয়া হই সান সুগলায় পঞ্চাশ ষাট বছর পরে হানকে সাগুব কমা বেমার ফাই কবৈদা উমরং খাঁকে

0: অব তো সাইমা খান যে উদ্দেশ্য তো কাইসানো প্রাণায়াম যে সমাধি মানে
1: মেডিটেশন
0: মেডিটেশন থানা শরীর একদম নিজের কন্ট্রোল তন্নানি বাগিনে অব কক সৈন্য যে গীতাও ভগবান শ্রীকৃষ্ণ

0: না অর্জন সংবাণী যে ভাইকে মন চঞ্চল নো নার্গিতম নাই ভাইকে তো নাই আর কৃষ্ণ সামানি আজ ওরাব যে ও যে বেখানো সে নেগলা থাকো আরও নিশে রমুই তুমি তনিমা নাই ওই কাইসাম বেখানো রমুই তনানি মানে মনো রমুই তনান মানে নবান্ন খাইতনান সমান ও জায়গাও কানকে আরও যে সামানি যে অভ্যাস বারবার অভ্যাস খালাই কানকে অবনতা কালাই যে যোগ ব্যায়াম
1: অ্যাকচুয়ালি
0: প্র্যাকটিস
1: ঠিক ন সাকা কিন্তু অবনে আগে তাই কেসা তঙ্গ যে অবব ভগবত গীতা নি ন যে চিনি যে প্রকৃতি ও রাজস তামাস সত্ত্ব হিনি তিনটা গুণ তং আব বরং নি মধ্যে ব মানাই চাম ব মানাই প্রকৃতি ব মানাই তো রাজস সিংকে তাম খুব মানে অস্থির রেস্টলেস স্টেট আর তামাস সিংকে একটু নেগেটিভ স্টেট তারপরে সত্ত্ব হিঙ্গে যেটা খুব কাহাম এঙ্কে চং যদি বেশি তামসিক ফুড চাখাঙ্কে মানে তামসিক চামুক চাখে যেমন মুইক চাম মাইক চাম ফ্রিজ তঞ্জাক বা মাছ মাংস অব তামসিক হিনজাগ তো তামসিক বেশি চাখাঙ্কে চং সেলের খানাই আবো কেবল চং নষ্টপ খাইমিয়া আর যদি চং রাজসিক চাখাঙ্কে রাজসিক মানে তো বেশি কতই বেশি মশ বেশি মশলা রাজসিক ফুড যারা চাবো তো বড় ভীষণ অস্থির নাই যেমন অনেক সময় তাম খেলাই চড়াইরাও খুব চারো মানে রাজস্বিক জিনিস আইসক্রিম চারা নাই কতই চারা নাই তারপরে যেমন চড়াই নো বু যে তাম সে মিরি খিনি নেই
0: অ্যাকচুয়ালি
1: কখনা অ্যাকচুয়ালি প্যারেন্টস নিয়ে আবো মানে সাইমানে নেওয়া উচিত যে নি চড়াই নো যে ধরনের ফুড চারো বিনি মধ্যে আবো নো রিয়াকশন নং নাই আ ভাই তো সাত্ত্বিক ফুড তো আমার সাত্ত্বিক ফুড মানে চার পাঁচ ঘন্টা নিয়ে বিশৃঙ্গ সংযাক তারপরে ফ্রেশ ফ্রুটস তারপরে ফ্রেশ মানে কার্ড মানে দই তারপরে মাই কুতুং কুতুং মুই কুতুং কুতুং যেটা চামানি তো যেমন মানে চামুঙ সত্ত্ব রাজ তামাস তঙ্গ ঠিক আমহাইন চিনি বুদ্ধি বা আমহাইন সাত্ত্বিক বুদ্ধি তঙ্গ তামসিক বুদ্ধি তঙ্গ অ্যান্ড রাজসিক বুদ্ধি তঙ্গ রাজসিক বুদ্ধি গনাং বরক তাম খেলাই নাই অমক খেলাই নেই উমক খেলাই নেই উমক খেলাই নেই উমক খেলাই নেই সারাক্ষণ একটা না একটা তুই তো না কিন্তু কোনো সময় বিনি গোল সগিয়া তারপরে তামসিক বুদ্ধি ইঙ্গে দাম সবসময় না বুই বাই কম্পিয়ার খাই নাই বুইনে হাইমিয়া নাই নাই বুইন হাইমিয়া সানাই আবহাঙ্কা তামসিক বুদ্ধি তো লাইক ওয়াইজ সাত্ত্বিক বুদ্ধি ইঙ্গে দাম সাত্ত্বিক বুদ্ধি গনাং বড় রক নিজে নিব কাহাম নাই নাই বুইনি কাহাম নাম নাই ক্ষতি নাই তো একচুয়ালি ও যে সত্ত্ব রাজ তামস ও তিনটা জিনিস না যখন ব্যালেন্স খাইমা ন আ সময় ন যেমন নং সাইচং সামানে যে ভগবত গীতানি কোটস যে চিনি বখানো চং প্রপার জাগব ফোকাস খাইমা নাই তো চিনি বখানো ফোকাস খাইনা থাকে ও জিনিস ন তো চং সাইমানা নাই ন অ্যান্ড ফুড ব সেইভাবে চানা নাই প্লাস যোগা অনেক ক্ষেত্রে মানে অলমোস্ট 70-80% যোগানি রোল অংখা মানে ব রাজস্তমস সত্ত্বন ব্যালেন্স খাই আর জাগান যোগা নি বিউটি যোগা মানে জাস্ট হাই আজ চং এক্সারসাইজ খাইকা বা ব্যায়াম খাইকা বা যেমন তিনি আন্তর্জাতিক যোগা দিবস নিয়ে অনেক বড় ড্রেস ড্রেস কানি নাই ফেসবুক রক পোস্ট রক লাই যোগা শুধু একদিন খাই জানি জিনিস যোগা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন খাই জানি জিনিস অব চিনি লাইফস্টাইল যতক্ষণ পর্যন্ত চং হাবড়িয়া হিঙ্গাইকে ততক্ষণ পর্যন্ত চং যোগা নি 100% বেনিফিট মাই
0: শুধু ব্যায়াম সিমিয়া আব চামুং নমুং তমুং চামুং যত জায়গা সে আব মা আবনো মা খালাই নাই
1: ও যেমন আং সাকা যে অষ্টাঙ্গ যোগা ও ইয়াম নিয়ম ও ইয়াম নিয়ম নি মধ্যে না অ জিনিস রক্ষায় যে চামুং কাহাম কে তংনানি বুইনি মানেই না খগিয়াংনানি কে
0: লোপ নাইয়া তংনানি বুইনি মানাইনে লোপ উনখানকে না খংনা মুছ ছিদে
1: ইনকে এসপারি যোগা খগ মানে মানে ইয়া যে তাই খরসনি নগ থাঙ্গিনি নং মানে খসেতি ফেকা মানে এসপারি যোগিক স্ক্রিপচার কেবনি মানে কাহাম নুগুই নাই আং যদি বাবি খাঙ্কে মা বিনি রিগ নাইলে খুব নাই থক আবু পক খগ মানে সমান নপ তো যোগাব চং ইয়াম নিয়ম মাইকে পালন খাইনা নাং নাই
0: আ পালন খালাই না তাবুনি অ জরাও তো যতন বিজি লাইফ 9টা 5টা অফিস আবনে কারি নাই যে আবনু কারি বসে সোশ্যাল মিডিয়া বাই গরং যাক চড়াই রবু তাবু সোশ্যাল মিডিয়া বাই গরং যাক মোবাইল মাং যত চড়াই মোবাইল ছাড়া মাইসানা নাইয়া মোবাইল ছাড়া কাইসে সামুং খালাইনা নাইয়া অম হাজারাও বরংনি মাইন্ড যত ফাইসিং দো বিনি ডাইভার্ট ঙ্গি তঙ ও জাগো ভাইকে বরং অস্থির ঙ্গি তঙ জাগো যোগা ভাইকে বরং স্থির খালাই মানে

0: চেরাইরণী চিকন চিকন ওয়ার্কশপ তঙ্গ, মানে যোগা নিয়ে ওয়ার্কশপ বরণ যারা এক্সপার্ট মানে সার্টিফাইড কোয়ালিফাইড টিচার হক যোগা ন খুব ইন্টারেস্টিং ওয়েতে ফেরঙ্গ। আর যারা হাইন বুইন নাই নাই সেরাই যোগারক বরক চেরাইরণ কাহামকে যোগা খেলাই মিয়া। আর একচুয়ালি আমাকে খেলাইরণে উচিত বয়া, কারণ প্রপার মানে কাহামকে খেলাই কাহিনকে চেরাইরকব খুব এনজয় খায়ো ইন্টারেস্ট খায়ো। কারণ যোগাও কিন্তু শুধু আসন খাই মানে সেমিয়া, মিউজিক পাইব যোগাঙ্গ, নলেজ পাইব যোগাঙ্গ। যেমন যোগা নিয়ে অনেক ধরনের ডেফিনেশন চান সাই মানে, যেমন কেবহীন ভক্তি যোগা, কেবহীন জ্ঞান যোগা, তারপরে মিউজিক নি মাধ্যমে ডান্স নি মাধ্যমে বই যোগাঙ্গ মানু, মানে যোগা মানে কানেক্ট খাই মানে যেন নিজে না নিজে নিবখানো নিজে বাই কানেক্ট খাই মানে, তারপর মিউজিক বাইব খাই মানো, ডান্স বাইব খাই মানো। তো যারা সার্টিফাইড কোয়ালিফাইড যোগা টিচার পরক চেরাইরণ খুব কামকে আবন ফরঙ্গি মানো। আর যারা সাইমিয়া রক বরক হেঙ্কে ফরঙ্গ না থাঙাইকে চেরাইরক ইন্টারেস্টেড থাঙ্গ। আর আরেকটা জিনিস চেরাইরক আব জিনিস না সেরঙ্গ যেটা বুমাও ফানো নগো বা বিনি আশেপাশে পরিবেশ যেটা সেরঙ্গ। তো কেব যদি কোনো প্যারেন্টস যদি বিনি চেরাইন যোগাও দানা নিমুচং খাইকে বা কাহাম সংস্কারতেই নাই মানে তরনামুচু খাইকে প্যারেন্টস নিজে আগে ফলো খাইজা নাং নাই। কারণ রমদি তাবুনি চেরাইরক জেনজি চং জেহিন বড় খুব স্মার্ট, মা বাবা যদি হর ব্রাশ খায়া শুধু চেরাইন সাকাইকে ব্রাশ খাই থু দিনকে চেরাই সঙ্গে সঙ্গে সানাই যে নেন তো ব্রাশ খায়া আনুসিমি তাঙে সা আমাকে সঙ্গে সঙ্গে বড় উত্তরই রু। তো আপনি বাকি প্যারেন্টস মানে এক্সাম্পল লাগনানি উচিত
1: খামাং তাকুতে বুকু চ চিনি স্টুডিওনি কক নম্বর খুলে গুড়ে যাকে নরক গুহ নরক নি সঙ্গম সঙ্গনা মুসংখানকে নরক সঙ্গর ইমানো 232-6253 কক নম্বর মোবাইল ইউজ আর 03-81 অকুট নম্বর রান তাপদে তাকাই সঙ্গ সঙ্গনা মুসংমাকে অবশ্যই যে ও তাবুক জি যোগা হই খালাই দো কাইসা কনসেপ্ট বরং বিশৃঙ্গ অব কাইসা দো যে যোগা হাঙ্গাকে কাইসা ধর্ম বাই রিলেটেড কাইসা ধর্ম বাই আবো বসুক জতি কবই।
0: অ্যাকচুয়ালি চং চাইনিজ নুডলস বা ভেজ নুডলস জানা নিবে চং চাইনিজ দং না নাইয়া, তো কাজে যোগা খাইয়া নিবাগে হিন্দু নং না নাং নাই হিন্দু ছাড়া নি মেয়া আবো অযৌক্তিক।
1: একদম কাহাম এক্সাম্পল
0: অনেক ধরনের মানে চাও, যেমন পাস্তা চাও তারপরে নুডলস চাও, তো যে জিনিস কথক কাহাম চং নিউট্রিশন রয়েছেন আবনে চাই মানু। যেমন আগে চং চাইফুরক কোনোদিন খানায়া যে স্যালাড শুধু স্যালাড চাও হিনি, কিন্তু চাবো তাবুক চং যে সময় কাহাম কাহাম রেস্টুরেন্ট থাঙ্গ চং বরং সহ যে আমেরিকান স্যালাড রি অমুক স্যালাড রি আমাকে সানো। তো যেটা চিনি দরকার আর যোগা তো নিজের হামাবাই নিজের শরীর নিজের মাইন্ড কানেক্ট খাই মানে যে কোনো পৃথিবীও বরক যে হামানাও যে বরক নি নিজের শরীর তঙ্গ যে বরক নি বখা তঙ্গ বন যোগা খাই মানো। আপনি বাকি কোনো ধর্ম পার্টিকুলার ধর্ম নিয়ে হিনে যাই হিনা নিয়ে উচিত ইয়া
1: আব কোনো ধর্ম বাই রিলেটেড সে করে
0: একদম না
1: একদম কাহাম বেলাই কাহাম কাইসা এক্সাম্পল রাখা যে নুডলস আনা বাকি তো চাইনিজ তো না নাঙ্গা তিপরা ঝা তিপরা ঝা গুঙ্গি না সাই মানো আমার তো নেন সরং না সেই নেন বাইকে সরং নেন বুড়ো তঙ্গিনে সরং নেন সরং না ফাইসিং নিনে বেখা বসে নিনে আর সরংনা মুসংমাসে নুডলস আনা মুসংমা হাই না নাই হাইকে সরঙে মানে হাই খেলে সরঙে মে সাকা সাকা সিমি নাই তে বিশৃঙ্গ মূসাঙ্গলা তাবু গবং কুক যে চেরাই রক আবন থাইজিং সঙ্গা যে সোশ্যাল মিডিয়া বাই করেন যা ও জায়গা চেরাই রংনি মাইন্ড বো ডিস্টার্ব তো উঙ্গন বিশেষ কলাইনি যে বরংনি যে পড়ার মতো না মায়া কিসা সাকাং তাম সাকা আমি তিনি বড় পক জাগি থাং আমি উকলগো কি তারপর সোশ্যাল মিডিয়া না আবকে যোগা আরো হেল্প খালাই মানে বল না।
0: অ্যাকচুয়ালি চং যখন মোবাইল তঙ্গ বা স্ক্রিন টাইম যেটা মানে অনেকক্ষণ মোবাইল তঙ্গাইকে চিনি বসাগো কিছু কেমিক্যালস অঙ্করো হিঙ্কে আবো চ এক্সাইটেড খাইতো তা কিসা নাই তেব নাই নামু চঙ্গ তেব নাই নামু চঙ্গ তেব নাই নামু চঙ্গ আম হাইং থাম অকারা রকবো হাইঙ্গ চেরাই রকবো হাইঙ্গ। তো শুধু চেরাই রং দুসরি লাভ করি কিন্তু

0: বেশ খাই নানি উচিত তামকে এট দ্য সেম টাইম যে বেশি যদি স্ক্রিন টাইম ঘাইকে চিনি তাই তাম তাম ক্ষতি মানে আমন বরং কিছু সা অ্যাওয়ারনেস তো নানি দরকার আর রম দি বরক নিজে থেকে আমন ম্যানেজ খাই মি আহিকে বরং না তুই নাই বাইরে তুলাং নানি ট্রিপ অথা নানি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মিউজিক ওর নানি তারপরে ডান্স স্পোর্টস আর তাবুক তো সব কিছু না খুব অ্যাক্সেসিবল আগে ত্রিপুরা ও কাহাম সুইমিং পুল পর্যন্ত করি কেমন সুইমিং ফারাম নাইকে পুখুরিও মা থাঙ নাইলে নদীও মা থাঙ তাবুক তো সুইমিং পুল বা কাহাম কাহাম তো অনেক থাঙনানি জায়গা রক্তঙ্গ হইকে অ্যাকর্ডিংলি চড়াই রং বিভিন্ন খেলানি এক্সপোজার নানি দরকার
1: চড়াই রং বনি অ্যাক্টিভিটিস বাই গদালি তনা নাই যে জেসা কাইসা কাইসা বাইফন কাই বনি
0: আর আংতে কাইসা মানে পয়েন্ট সানামু সঙ্গ প্রত্যেকটা চড়াইনির মধ্যে কিছু না কিছু একটা গুণতে মানে ব আছে হ্যাঁ কাফা পিতা বাত্তা হিনি এসপার আয়ুর্বেদা কাফা প্রকৃতি নি বড়তাম কিসা কিতিং মানে ওজন বেশি ঠান্ডা ঠান্ডা মানে আমাই ধরনের প্রকৃতি বিনি আর বাত প্রকৃতি নি চাই রহিকে কিসা ক্যারাম নাই বড় বসাগ ফ্ল্যাশ দঙ্গলাক মাংসর দঙ্গলাক একদম ক্যারাম কিন্তু সাংঘাতিক বাহার নাই চড়াইঙ্গ হিঙ্কে কাফা বাত একে পিত্তা প্রকৃতি নি চড়াই রহিঙ্কে আসন কাব নাই মুব মনে নাই এনজয় বা খাই নাই প্লাস দাঁতিন জলি যা নাই দাঁতিন খুশি নাই আমহাই তো যিনি প্রত্যেকটা বড়ক ও তিনটা গুণতেই নাই আছেও তো এর মধ্যে কেব কেব নিবিতর কাফা প্রকৃতি বেশি বা পিতা প্রকৃতি বেশি কেউ বাত প্রকৃতি বেশি তো চিনি যে সময় ও তিনটা প্রকৃতি ব্যালেন্স দঙ্গ আ সময় যে কোনো কাম খাই দিচ্ছে সাকসেসফুল নাই বেখারে সামন খাই মানায় তো যে কাফা বাতা পিতা ও তিনটা যে ব্যালেন্স অব ব্যালেন্স ফাই ও বেস্ট ব্যালেন্স খাই মানো থ্রু যোগা তো আ জাগাও যোগা নি মানে খুব কাহাম একটা মানে রোল কারণ অনেক সময় চেন হিন যে কেউ যদি বেশি চড়াই ফুঙি থাঙ্গা হিঙ্গে হেলদিং খাইঙ্গে বন ডায়েটিং বা খেলাডি মিয়া কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্যারেন্টস খুব মানে আনইজি ফিল খায়ও হেল্পলেস ফিল খায়ও তামকে বিনি ফিটনেস তবু নাই আর অনেক সময় অনেক চড়াই যে কিসা ক্যারাম কামকে চাইয়া মানে খুব চঞ্চল আবনতিব চড়া মানে চড়াইনি প্যারেন্টস রক খুব মানে চিন্তিত যে আনি চড়াই কামকে চাইয়া তাম খেলাই নাই অ্যাকচুয়ালি ও পুরা জিনিস নি ব্যালেন্স তো না হিঙ্গে যোগা বেস্ট যোগা অর এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটা স্পোর্টস অ্যাক্টিভিটিস এর মধ্যে যোগা বেশি ইজি কারণ যোগা নগ আচকি না খেলাই মানো প্যারেন্টস নি সঙ্গে চড়াই একসঙ্গে খেলাই কাহিঙ্কে প্যারেন্টস ব কোম্পানি মানো চড়াই রাখবো ফান হিসেবে নাই মানো আব
1: চড়াই রোগব খেলাই মানো বুমা বাবু খেলাই গানকে চড়াই রোগ সরঙি মানো তাবু ওকে যে চড়াই রং কক শিকা তাবু যে উমর চাকরা রংনি বরং তো উমর মাবাই বাক্সা বাক্সা সাক্রব সাকরা বুকবাং মাঙ্গো জোড়া জোড়া রক সাবো ইয়াকুং রক সাবো গদানা রক সাবো বর তুমি যোগানি বিশং তুই বেনিফিট মানা হাঙ্গাকে বো ভাই আসন রক খালাই মান বর
0: অ্যাকচুয়ালি যোগাও পইলা পুরনো তঙ স্ট্রেচিং তো স্ট্রেচিং বাই মানে শুরু খাই মানো যেমন চিনি গদা আস্তে আস্তে সে গুড়ি নানি ইয়াগরা বাইসা দেবরা বাইসা তারপরে চিনি ইয়াকনি জয়েন্ট রক তঙ্গ আবনো গুড়ি মানো তারপরে চিনি বাঙরা তঙ্গ বাঙরা ন কিসা কিসা গুড়ি নি প্রথম মানে পইলা পইলা পুরো অ্যাটলিস্ট পইলা সপ্তাহ স্ট্রেচিং খাইকে হিঙ্কে এরপরে চিনি বডি রেডিং থাঙ্গ আসন খাই জানি তো আসন তো তাবুক যেমন ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে যোগা প্রোটোকল কাছে তঙ্গ আর যোগা প্রোটোকল অনেকগুলি আসন তঙ্গ সিজাক তো ইউটিউব আবন নাই প্র্যাকটিস খাইপ নাঙ্গ আর যদি কেউ তাই কিছু অ্যাডভান্স নামু চঙ্গ হিঙ্গে ব প্রপার মানে যোগা টিচার বা যোগাযোগ খাই সেরং মানো বা রম দিকে যোগা বো ক্যারিয়ার্স নাম নামু চঙ্কা তো আনি মতে তো মানে আং যদিও বাই প্রফেশন ডেন্টাল সার্জন আর মানে পার্ট টাইম আর্ট অফ লিভিং টিচার কিন্তু আং ভাবি হতো যে তাবুনি চড়াই রক যদি যোগা ন ক্যারিয়ার্স নাম কাহিঙ্কে সাংঘাতিক সাকসেস
1: কাহাম অপরচুনিটি কাছে কল দুক তুমি ফারি কেন নে হ্যালো হ্যালো তাঙ্গার
2: জলানি
1: কোনিকে কিছু খুলুম কা
2: নারোয়াই পান্ডাও নারোয়াই ফাইনাই আনু বাইনে বসা

0: quy lần thì mình còn ai cho ngỡ hôm nay là phúc khả năng cho cả đấy có cảm bọn có lấy mà này à bọn mình sẽ có cái này cho nên lưng tôi xin nè là thay nè là thường là mọi trong bọn tôi này
1: tóc tôi
0: ông
1: xem
0: này
1: anh
0: tôi
1: cả.
0: là ông này vậy cho tôi được sao rất là vô có sao này thì mình này là mình sửa tay cho
2: thank you my
1: आवन बागिन बने साकुरो गे एकदम आव खलाय तंगता जों साय तंगता
2: थैंक यू माय
1: हंके नंग बो चरान छिमि से नंग दावखे तो साइमन का नंग चरान छिमि न माने मांग समुस साय आं दांके মাংস মুসে চাকে তামো চাই খাব তামো কোনো ডিফারেন্স দা তো
2: ডেফিনেটলি ডিফারেন্স দম আগিনি দিন যে যে বুই ত্বক রক চাও আবার রক্ত পিওর মানে যেমন চ তাখনে দেশি ত্বক কিনো তো তাবুক যে মানে চিকেন রেমানি রেস্টুরেন্ট রগ বা পান্ডা রগ চার মানে আবার মেনলি ব্রয়লার বা হাইব্রিড হাইব্রিড যেটা কেবল প্রচুর পরিমাণে কেমিক্যালস চারবো আর কেমিক্যালস বরক নি সাগ সগুইও ইনকে অ্যাকর্ডিংলি সেইভাবে না মানে সাগ রূপবঙ্গ ইনকে এর মধ্যে অ্যাজ পার ইন্ডিয়ান স্ক্রিপচার্স চাও যে জেসা আন ওয়েসা মান নং যেরকম ফুড চাও নি নি খাম হাইন নাই ত্বক চা খাইকে যারা ত্বক চানাই রক নাই দি ত্বক খাইন তাতে গিরি যাং নাই যেমন যারা ওয়াক চানাই রক বংনি বহগ রক বা বসাগ রক একদম আম হাই নাং থাঙো আব শুধু অবজারভেশন একটু খাই খাইকে না মানে সিজাগো যারা যেমন লতা পাতা মানে মানে বলাই রক চানাই বেশি শাক সবজি রক চানাই রক না বরক বরক নি যে কক সামানি তং মানি বা আমি না একটু কুল টাইপ থাঙ্গো ফুড চিনি নেচার ন চিনি ক্যারেক্টার ন অনেক বেশি ইনফ্লুয়েন্স খাই
1: চামুং চামুং চিনিও গবাং মা ফাইসিং তিন হেল্প খালাই বা চুন ডাল বিডাল ফাইসিং বু তালাঙ্গানি দাগিও তোমং শাক সবজি চাখান খানকে তো নিনে অটোমেটিক্যালি নিনে নং সাকা কুল মাইন্ড হাঙ্কে ওহান তহান চা খাঙ্কে তো তেকিছা থুই কুটুং নাই
2: অ্যাকচুয়ালি নাই খাঙ্কে প্রকৃতিও যেমন যারা শাক সবজি চানে নি বুয়া রক অঙ্কলং নি বুয়ার টেবিল হাইং
1: হ্যালো
3: হ্যালো
1: হ্যালো
3: হ্যালো
1: খাই তো সাবন কথা খু সারি বিলুনিয়ান চিমিনিনি গানাওয়া এফ এম সেট দা আবো কিসা বলে কম দিয়ে হাইকে হাসাল থাকি কক সারি বিলুনিয়ান সিমি সাব সাব কক সাই তাকু অনেক লামসাগ সাদি তাকু হ্যাঁ নাম সানাই কিসা তরু তরুকে সাদি সতনতা সাদি খরং সারাই সারাই তিনি নারয় পান্ডাব তঙ্গ ডক্টর রাখি স্পেশালিস্ট যোগা টিচার এই যোগানতি কক সালাই তঙ্গ তাম সঙ্গনাম যেন সাদি তামজান সানাইকা তেসা কল খালাইফিদি 2326253 কক্ডুং নাম্বার মোবাইল ইউজ আর 0381 অকুট নাম্বার তাব যে কক সালাই তোলাইমান যে উমর গবাং রকম কাকে নেন যে পুলা থমা বাসাই তরু তরুকে গদানা গুরি নানি ইয়াক
2: জয়েন্টস
1: রোটেশন খালাই নানি অবতো নেন বিসনা আসুগুই তোমাইবো নেন খালাইমান
2: ইয়েস খাইমান
1: তরু তরুকে আবো সালবুরুম ন কিসা কিসাকে খালাইকে আবো হাইকে তরু তরুকে খালাই কেনকে সামার তরু তরুকে রিলিফ মানি মানো হাই নং না বলে
2: ইয়েস এর যোগা নি সম্বন্ধে যে ডেফিনেশন মানে শাস্ত্র তঙ্গতা যে যোগা যারা খালাই নাই রক নিনি দুঃখ ফাইনে আগে নিন দুঃখ দূর খাইরু হাই নি সব মানে যোগা মানে তাম যে জিনিস খালাই কেনকে নিনি দুঃখ কষ্ট ফাইনে আগে নিনি দুঃখ ন দূর খাই রে নাই তো যোগা নি ডেফিনেশন আবো তঙ্গ আর যদি অ্যাকচুয়ালি বয়স্ক যারা বরং যোগা খাই নেই বাগিনকে প্রপার ট্রেনার তঙ্গে চাও কারণ অনেক সময় তো আমার সাইমে ওই আতমসা এমন কোনো পোস্টার খাই কেহিনকে হয়তো পুইলা পুইলা ফুরো ইঞ্জুরি রকম মানো আমাগে যারা বয়স্ক বড় নিবাগে যোগা খাইনি আগে বডি ন মানে শরীর ন রেডি খাইনি
1: ফ্লেক্সিবল খাইনি তো বসাকনো নরম খাই নাই জোড়া জোড়া নরম খাই ও বসাকনো নরম খে দখানকে জোড়া জোড়া নরম খে দখানকে সায় সামা সাক্রুব মাবো ইয়াং নাই তা আবুন বাকিনে সকাং বসাকনো নরম খাইনি বাকি ত্রুক ত্রুককে মুভ খাই দি ইয়াকুং রংন কিসা কিসা গুর দি ইয়াক রংন গুর দি তোমা বাসাকে হাইকেন আপন যোগানি বেনিফিটস বরক তো হিমুই মালে আগো মালে আঙ্কে ককদুক দো সাবদম হ্যালো হ্যালো হ্যালো লামসগো সামন কথা খু ককরে কাদি থাকা

0: খবর তা খুতে বিখু চন্দ খাই তো এফ এম উজ্জ্যন্ত সারা সাপেন দক হ্যাঁ 101.6 মেগা হার্জ ও তিন না রয়ে পান্দা সিনি স্টুডিও নি জর কগতাবু দাম সাথামুই সতি দক তামুই মফিলি থামসি চুকু খবর তা খুতে বিখু চন্দ খাই তঙ্গ তিন না রয়ে পান্দা তিন না রয়ে পান্ডাব তঙ্গ মুগনাং যোগা ফরংনাই ডক্টর রাখি দেব্রমা আর কলা তঙ্গ খরকচা কেন হ্যালো হ্যালো হ্যালো কক সাবতমনি ফিয়া কাদং থাঙ্গা ককরে হ্যালো
1: হ্যালো দিবর কাহাম
0: দিবর কাহাম লামসগো
1: আয়াং কুটনা সিপনি বুপেস দেবর মাসা হারি জং
0: এ সাদে তাখো তাম সমু তো
1: ইতো ইউ আং তো খনাই তমনি যে ইউ ওয়ান তো খালাই বানি ক আং বো কাইতা সিং নামু সমনি কাশি সমু দো সিনে নারওয়াই ডাক্তার ন ইউ বা তো কবং মানো তা খামিয়া রবু ইউ ক খাইম কা যেতু আং খে আনি প্রবলেম পিসা তমবা কিডনি স্টোন আংকা মোবাইল লগো বনগো কিডনি স্টোন ইউ বা রবনে আবো বাকে সাকসেসফুল দা
0: ডক্টর ম্যাডাম
1: বো যোগা খাইকে আবো কিডনি স্টোন লরা সর বা আরনি অংক্রে ছঙাইমান
2: কিডনি স্টোন ভাঙ্গে বিথি জানা নাই অ্যালোপ্যাথি বিথি অথবা আয়ুর্বেদিক বিথি যেটা উনি বিশ্বাস দঙ্গ কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন বাইব ঠিক মানো বা অ্যালোপ্যাথি বাইব মানো যদি কিডনি স্টোন সাইজ যদি কত রং খাইঙ্গে আবো সার্জারি ছাড়া তাই কোনো উপায় করে তামকে তাম খাইঙ্গে যোগা খাই
1: আনি মতো উরাম উরাম নো খাই 6 মান পর পর কাইসা রক খাইও পাইনি খাইও গাই আং আমনো খাই সিতা হোবলে তুমি দেবো যে ওয়াইসা সার্জারি খাই পাইনাই তে ওয়াইসা খাং গাই তে ওয়াইসা সার্জারি নাঙাই নে আম হাই কে কিছে খাও কি মানে হাফ দা গোটা
2: সেই ক্ষেত্রে ইনকে হাটে যোগা হিনি তঙ্গ হাটে যোগা নং সরঙ্গি মানো আং বাই যোগাযোগ খাই দিয়ে আং ফরেংরন আর আদারওয়াইজ অর আগরতলা শ্রী শ্রী যোগা অঙ্গ মানে

0: 5 দিন 5 দিন ক্লাইনে কোর্স প্রপার টিচার নি থানি তামকে যোগা খাইনে কারণ যোগাও শুধু যোগা খাইমানি সিমিয়া চিনি বডি নি ডিটক্স ডিটক্স প্রসেস বতঙ্গ চিনি সাং তামকে পরিষ্কার কে থাই পরিষ্কার মানে যেন তো প্রত্যেক দিন পরিষ্কার নঙ্গ হাইপানে চিনি অনেক কিছু যিনি বসাগত যেটা ডিটক্সিফিকেশন খুব দরকার যেমন চ যে মানি রক চাও আবো অনেক বছর অবিনে চিনি ভগ স্রাব যাক তঙ্গ তো আবনো ক্লিন খাইনা মগে শঙ্খ প্রাকশলন হিনি কাইসা পদ্ধতি তং এনকে আরো আশঙ্খ প্রাকশলন নি পদ্ধতি তে চিনি পুরা ডাইজেস্টিভ সিস্টেম মানে বুকুক থেকে একদম শেষ পর্যন্ত লামানো ক্লিন খাইমানো এনকে আবো ক্লিন খাকে এনকে কয়েকদিন বিতরণ চিনি বহক তাইসা স্রাইনি স্রাই রং নি বহক খাই একদম কাহাম একদম ফ্রেশ হং থাঙ্গো তো নিনি ডিটক্স প্রসেস তামকে খাইয়া নাং আবো সরংনা নাং নাই প্রপার একজন টিচার নি থানি নাং আগে যোগা সরংনা নাং নাই
1: যে লামাও কথা কিডনি নিয়ে অঙ্কে আংসনোগ্রাফি পুরা মোরাম খাইজাগ নাইজাগ বিটি চাও হাই ও বিটি চাও চিকন অবহাই যে সুতি খগো কথা যাক তিনি হরথাং অবহাই আমি থুয়া কথা থুয়া ক অবহাই কথা চাউই না কিছু প্রবলেম কথা কম কম সুতি তিনি ডাক্তার থানায় দেখা তাই অবহাই খাকাই তোমার
0: নিনি যেটা সমস্যা হবো তো একদম একিউট একিউট সমস্যা মানে ইমিডিয়েটলি নিনি যাতে অ্যাটেনশন মানানি উচিত তো সেই ক্ষেত্রে আনি মানে সাজেশন যে নাং ইমিডিয়েটলি ডাক্তার থানি কারণ নাং থুইব মায়া হিঙ্কে প্লাস অব ডিসকমফর্ট হিঙ্কে আবুনি থেকে নিনল হাইপার টেনশন ইমানো বা স্ট্রেস নিবাগে অন্য রূপ ইমানো তো আবু ইমিডিয়েটলি ঠিক খাই দিই ও একবার যখন ঠিক খাইয়া না খাইমানি পরে ওল রেগুলার কাহাম কি যোগা খাই দিই যেমন আং পুইলানো শাকা যে যোগা মানে শুধু আসনিয়া ওর তাইব অনেক কিছু মানে জাংনাই তঙ্গ তং নঙ্গল যোগাযোগ খাই দিয়ে আং নন ফরাং রন
2: বেলাই হামাই এই তাম সঙ্গনা দেমা সঙ্গি পাইছে দি
1: আচ্ছা আং গা মানে সং যোগা কা বস পার দেব বস ক্লাইনা নাং বা আধা ঘন্টা 30 মিনিট 30 মিনিট অব হাই যোগা নি তো কাইছে লিমিট তং বলে না
0: নং
1: পাপা যোগা সঙ্গায় আম
0: নাং 15 মিনিট খাই দিই 20 মিনিট খাই দিই হাফ অ্যান আওয়ার খাই দিই কোনো ব্যাপারে কিন্তু যখন চিনি যোগা খাইমিনি পরে 10 থেকে 10 টু 15 মিনিটস মানে 10 থেকে 15 মিনিট পর্যন্ত একদম মকল মুকুমে নাই আচুগুই নাই নিনি অ্যাটেনশন শুধু হামাও হামাও রহরই নাই কিছুক্ষণ রিল্যাক্স খাইয়া নাং নাই কারণ অজাগানো যোগা বাই এক্সারসাইজ ইন ডিফারেন্স যারা এক্সারসাইজ খাইও বরক তাম খাই এক্সারসাইজ খাইমিনি পরে বরক কুল ডাউন খাইয়া যোগাও কিন্তু কুল ডাউন নি প্রসেস তঙ্গ তো যে লাস্ট যে কুল ডাউন খাই মানে আবু খুব ইম্পর্টেন্ট তো নং বেশিক্ষণ যোগা খাই আবু ম্যাটার খাইয়া কিন্তু লাস্টে 5 টু 5 মিনিটস 10 মিনিটস বা 15 মিনিটস নং কুল ডাউন খাইয়া নাং রিল্যাক্স না নাই যদি নাং আচুগুই মেয়া হিঁকে নাং সবাসন সবাসন তো যতন সাই মানো সবাসন হবো নাং রিল্যাক্স খাই মানো আবু খুব দরকার
2: বেলা হ্যাঁ ভাই তাকুকনো কতদুক বাইকরং মান বাকি নাং সাকা যে যোগা তাই এক্সারসাইজ খাইমান বিং ফেলাইম অজাগানো মানে সানা নাইমানকে যে যোগাও হাঙ্কে নাকা পুইলা হাঙ্কে পুইলা দেহের নো ফ্লেক্সিবিলিটি মাতুম নাই ত্রকে তারপরে সে যোগা হাইনে আবুন ইয়া গোলকে হাইনে রিল্যাক্স
0: একচুয়ালি হাইয়া যে পুইলা ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি অংতে অংতে ন মানে আসন নঙ্গ আসন নঙ্গদেন ফ্লেক্সিবিলিটি
2: রম দি নঙ্গতি না আং সানা নাইমাকে যেমন থুমা বাসা কাং কাং কেন গদান আরং ন কিছ নরম
0: স্ট্রেচিং
2: স্ট্রেচিং আ সরি স্ট্রেচিং সানা নাই মানে আর নং আবু তো সগাং মা খলাই নাই
0: ইয়েস
2: আবু খলাই মা পরে সে নং আসন আসন খলাই মা পরে হান হাই নং রিল্যাক্স নানি মানে কক থাইছে ওই সানা থাকে বীরখুং হাই বীরখুং তৃ তৃ কে সাগা কাখা
0: টেক অফ
2: আইন থাকা হান হাই ল্যান্ড খলাই কা
0: ইয়েস
2: যোগাবো সেম আবহাই না
0: প্রসেস এক্স্যাক্টলি একদম ঠিক সাগান
2: দেখা যাচ্ছে কক দুক্ত অঙ্করণ নে হ্যালো
3: ও দাগত দিবর কাহাম
2: দিবর কাহাম সাবঙ্কা এ লঙ্কা পুরানি তাকো প্রদীপ সারি তাম সুমন তো
3: গো আন লগে নে ইয়া ইয়া গঙ্গ ইয়া কোন ইয়া ফাতলা ইয়া কারাই সাজা গো তা গাই আবনো আবো যোগা খাইমানি বিছিং

0: ไอ้ดอกว่าอาดามอาเป้าบอกเราให้แก่พิชมาสามารถว่านี่นี่ก็เราไม่ทั้งไหนนั่นเองนี่ใครกี่จ้ะ
1: โยกะใครก็ตัวเฮลปงไหนเนาะคินตุโยกะว่ากิจุเทอราปีบตรงจ้ารามันเออซัฟฟาร์ใครในรักจำนวนออเลดีคุณโรคงตรงค่ะโรคนั้นที่คลายนี่มันก็เป็นเทอราปิวติกโยกะตรงเทอราปิวติกโยกะว่าอภัยงามาสซาจินี่แก่ตรงจ้าตาวิวินรกอมอายุรเวดิกทอกไปปุระบอดีมาสซาส์ใครมันนี่ตัวอาบุคลายแข็งเกะหอยตะกิษารามานัน
2: อาบุคลายแข็งเกะอารามันบุจักก็คลายมานะบุ
1: Agortolo kicho private tongo, bibhinno jagabo, inke jemon Matripurishir Ayurvedic Center tongo Dimshagoro, inke sarkari kache center tongo jeta Forest Department ni Gandhigramo, a jagabo Panchakarma, yes, Panchakarma, Panchakarma o Abhyanga massage ngo, to abo onek kaham relief ro, omhai yak samani rogo.আপনি নি সঙ্গে মাসাজ নি সঙ্গে সঙ্গে যোগা খাই কেন কে দাঁতি না হামো আর দ্বিতীয় বার্তা এসে রিল্যাপসিং ইয়া
2: বেলে হামবা কল খালেমান বাগেই তাকুং ন কে নং গান্ধি গ্রাম সরকারি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট নি তো আর ও নং থাঙ্গি মানো পঞ্চকর্ম খলাই জাগে মানো আর ও খলাই রি মানো যে যোগানি কক সালাই তংলাবেন সিং যোগাতে খরকসা কলা তং করং নে নে হ্যালো
3: Hello.
2: Hello. Hey, Lamsugo, Sabankat.
3: I'm going to go to the garden.
2: Chadi, Tako.
3: In the Azuba, Salam, you call me, and I don't know if you can't go to the house.
1: Thank you.
3: 看见唐开心啊！我晚上回来，刚刚我开唐个眼，我那底下底下二十二十个些，后来就让我弄个大木业，我弄个家家个做了个，我了个，人家弄个家。
2: 大坤弄不弄不弄不几下几下来开来呢？
1: 几下个？
3: 你阿文把姑娘弄几下几下，还是阿文把姑娘弄几下啥心呢？
2: 啊，
3: 还讲，
2: 能开来吗？能开不亮？能成安木成活？能到有个几下几下半路开来哟？Salburum the Kalai?
3: Pabrum, why so to Kai, why so to Kai Yankai? Oh, some way, Mampu Kai Yankai, so I may have to Kai Maya or Mo. Guy Abahiroka.
2: Kalai get them a bubu high sorry, Bahimato.
3: A Abu Kaimani, on it, Aham Kalajago, Mono Jokes Hadon, Dabon Jokes Hadon, Amano Joga, and Gatabino. Hadon Abu Kai, they had Edmund Porsar, Hamatomo. Kai Yankai is a Zamui, they had Zamui.
2: Sorry, Hiligi don't there.
3: Horace Ligton, Kaikeba, him said, had to have on common Luca. The Avonon jokes had on money.
2: Nino more of Bussin canas Hagadi.
3: Annual Morba, Uncle Batas Mankankaba. Uncle
2: had was city of Nonkabe. A was city was 65 rogos and Tabu Bussori Kaham, our Yuga Kalidon Ganke Kahamno. And then Kalame by Baxabaxa, Nini Gana Gunito, nine wrongs.নরংনি উমনি বড় রংনব খলাইনানি কিসা খাওয়ারদি চিনি নাইমং কাবন যুগনি বিশিংতি যোগানি বিশিংতি যতন সাকা হামতংনান বাগৈ বিথিপরাই তো পাইসা খাংকে সারফসাম বাগিছে রাম মুনাংনা কিন্তু সেকাং সিমিন ছরি কাহাম তং তো রাং নাঙ্গিয়াং ইথাং হেদা
3: আউকাই আবু তো হানি নিতে সাকং ও থাকিং খলাই গান নর ক আমন ক সামানি হিসাব ক মুতি সামাই আমনি কাম হাই নাই আমন কাই ক দাং মাসিরা আগা সি থাকি আকিন তা বাপ আবো বাপ নি থেকে চিনি দেহেরো যতন ছাগনে অবতং ওকাই অবন কন্ট্রোল খাই খানানি আবো কন্ট্রোল খানেন বাগে আজ যোগ সাধন খানেন বাগে কন্ট্রোল খানেন বাগে চিনি বুখানো কাছে সারা কাছে রম থাই টং টং ক আবো ন গো সাইয়ান নি খাই টং নি মা খাই অমু সা খাই অমু হাই অমু সা খাই হাই গো নি খাই নানান কাছে টং নাং নো আবো ন নি বুখাও আবো গ্রা খাই টং নি আবো কাছে নি পলিসি মা খানি টং ক পলিসি আ আপনি কাহামো সার্থিক বাপ ন সার্থিক তামো ন তাই না খাকাই দেহেরো তাছ কাহামো
2: বাহ এই
3: অবহাইতে
2: বাহ বেলাই হামবাই তা খুব বেলাই বেলাই হামবাই নিনে কক খনাই নে ন 65 উমরব তাবু ন যে আমহাই ওয়ান সুমং কাহাম বেলাই কাহাম আর নিনে সাকতেব কাহাম কে তং তু দি

0: তাই গানা কিনি যারা তো নাই বরং নব খাতং রে দি অবন যে তঙ্গি মেয়া দ্বারা খালাই নাই রকম গানকে খনাকে তঙ্গি মেয়া কক দুঃখ সানাম দব কে ওই যে যোগা নি বিং তাম তাম বনি ডিফারেন্স তাম তাম তো যোগা কাইব দাল বিদাল তো
1: অনেক রকম তঙ্গ, অষ্টাঙ্গ যোগা তঙ্গ, হাটে যোগা তঙ্গ, তারপরে আর যোগানি তো অনেক মানে প্রকার ভেদ বতঙ্গ। অ্যাকচুয়ালি নং তামাখে নিজেন নিজে এনার্জি বা হায়ার সোর্স অফ এনার্জি বাই নাং নিজেন কানেক্ট খাই মানে আপন আপন যোগা তো কেব বা আসন প্রাণায়াম প্রত্যাহার বা ধ্যান ধারণা সমাধি বাই খেলায়ও কেউ বা থ্রু নলেজ খাইও কেব অনেক সময় পড়িতে পড়িতে, যেমন যারা ভগবদ্ গীতা পড়ি নাই বড় পড়িতে পড়িতে এমন মানে ফিল খাইও যে মানে ডাইরেক্ট ভগবান সঙ্গে তঙ্গ বড় আমাকে ফিল খাইও
0: ভগবান আরো না ফাই তং যাক
1: আমার হেন ভক্তি যোগা, তারপরে জ্ঞান যোগ আমাকে বিভিন্ন রকম যোগ তঙ্গ কে তাই কেসা। যেমন আং যে যোগা শরঙ্কা আমাকে সৃষ্টি যোগা, যেমন আর্ট অফ লিভিং নি যে ফাউন্ডার পূজা শ্রী শ্রী রবিশঙ্করজি ব একটা যোগা নি ডিজাইন খাইকা সৃষ্টি যোগা খুব ইজি মানে খুব সহজে খেলাই মানে কিন্তু আমার ইম্প্যাক্ট আপনি রেজাল্ট খুব পাওয়ারফুল। তারপরে আরেকটা যোগা খেলাইকা যেটা হাটা যোগাহীন, হাটা যোগা মানে অনেক সময় হাটা যোগা না বই খুব কুতুকিনে ভাবি কঠিন হিনে। অ্যাকচুয়ালি হাটা যোগা মানে তামো চিনি একটা বসাগ সূর্য নারী এন চন্দ্র নারী নিত, সূর্য নারী চিন চিনি বডি ন কুতুং খাইও, চন্দ্র নারী চিনি বডি ন ঠান্ডা খেলাইব, তো ও দুইটা নিয়ে যখন ব্যালেন্স তঙ্গ চিনি বসাগ রুকসুক কমঙ্গ, কিন্তু চিন তাম খেলাই নয় চিনি বডি সাংঘাতিক কুতুং তো নয় নয় অনেক সময় বেশি ঠান্ডাং তো নাই, তো হাটা যোগা খেলাইকে হিংকে তামাং চিনি বডি নি ব্যালেন্স খুব কাহাম তঙ্গ, হিংকে হাটা যোগা খেলাইকে হিংকে চিনি ফিটনেস খুব কাহাম তো জাই রকব খাই মানো অকরার রোব খাই মানো, আর খুবই ইজি প্রসেস আমব কিসা কিসা কেন খেলাই রোব মানে যেমন স্ট্রেচিং তারপরে ফ্লেক্সিবিলিটি নিবাগে একটু ওয়ার্ম আপ তারপরে কয়েকটা আসন, আর হাটা যোগা প্রদীপিকা মানে শাস্ত্র অনুসারে সাজাগ যে পার্বতী শিব ন সঙ্গাপো যে যেহেতু পৃথিবী তৈরি খা তাবুক তো অনেক বড় নি রোগ নাই সুখ নাই কষ্ট মানাই, তো বরং ও জিনিস থেকে দূরে তনা নেবাগে পৃথিবী ও তাম খাই জানি উচিত, তো আ সময় শিব সূত্রা মানে যেটা শিব নলেজ মানে আ জাগাও সাকা যে হাটা যোগা মানে নলেজ রেখা মানে বিনি ওয়াইফ না পার্বতী না, তো পার্বতী তারপরে ঋষি মুনিনী মাধ্যমে পৃথিবী ও হাটা যোগা ফেরঙ্কা মানে অবঙ্কা মানে অ্যাকচুয়াল হিস্ট্রি এটা কই। তবে হাটা যোগা সম্বন্ধে সাইমানা হিংকে হাটা যোগা প্রদীপিকা হিনে কাশা বৈতঙ্গ শাস্ত্রতঙ্গ আ বৈরগ্ন পরীক্ষা হিংকে ও সাইমানো যে চিনি বিভিন্ন ধরনের যোগা মানে বুসেক নাই থক বুসেক কাহাম
0: যোগা নি বিষয় মূলক গোবাং মা তঙ্গ আবন বিষয় হাটা যোগা নাইব আমাকে তে কুবুন যোগা বাই সলাই দে না
1: অব কুবুনি যোগা বাই খুব একটা ডিফারেন্স, তবে হাটা যোগাও তাম খাই চিনি ক্লিনজিং প্রসেস বডি ডিটক্স খাই রো, তো বডি ডিটক্স খাই নাই মানে যোগা নেই বাকি চিনি বডি ন প্রিপেয়ার খাই, কারণ নাং আচুক সিমে হিংকে নাং তামকে আসন খাই নাই যিনি বডিও যদি কোনো পেইন তঙ্কে, তো ডিটক্স প্রসেস নি মাধ্যমে ক্লিনজিং প্রসেস নি মাধ্যমে চিনি বডি ন প্রিপেয়ার খাই মানে সুস্থ খাই নাই তারপরে আসন। আর হাটো যোগাও তাম তং হিংকে খুব কাহাম কাহাম মুদ্রা তঙ্গু মুদ্রা বন্ধাস তারপর যেমন চং ভাবিও যে সাপুরো যে ইয়াক বাই চং মুদ্রা সানাম আবশ্যিমি মুদ্রা হিনে ভাবিও, অ্যাকচুয়ালি যোগাও ইন্টারনাল মুদ্রা যেটা চং চিনি বখা বাই চিনি বসাক নি বিভিন্ন পার্টও চং মানে অ্যাটেনশন নিয়ে চঙা মুদ্রা না খাই মানো, তো হাটা যোগা খুবই মানে নাইথক কাহাম জিনিস আর আপনি রেজাল্ট সাংঘাতিক পাওয়ারফুল, কারণ তার পর্যন্ত যারা যারা হাটা যোগা খেলাইকা মানে বড় একটা নকক সহ যে ইস্তে বা আগে তাঙি সরং লিয়া আমাই
0: তেব সকাং তাঙি সরং লিয়া
1: ইয়েস
0: কে অব সরং না নি কাঙ্কে তাব বুড়ো রগ সরং ইমান আব তো সিনাই আব সে সঙ্গে কাইসা কক দুক তুমি ইয়া সঙ্গে নিয়ে হ্যালো হ্যালো কক করে তেও সে কল খালাই ফিদি 2326253 কক দুক নাম্বার মোবাইল ইউজার 0381 কোড নাম্বার অনান টাপবি জেফ্রো কল খালাই কাইসা নেটওয়ার্ক কাহা মা মা জায়গা থাঙাই নাই হ্যালো হ্যালো ককরে সরং না নিকে ভাইকে সেরং।

0: 물어탕이 생각나.
1: যেমন কিছু কিছু যোগা তঙ বুই তো ইউটিউব নাই অনেক বড় ফলো খায় তামাকে আনি মন দিদি পুইলা যে সময় সরঙচং পুইলা ফুরু প্রপার টিচার কাইসা ডাইরেক্ট যে মানে অফলাইন যেটা হিনচং বসকাঙ টিচার নি বসকাঙ আচগৈনি সরঙানি দরকার যেন তোর আর্ট অফ লিভিং সেন্টার ফুরঙ্গ বা বিভিন্ন অর্গানাইজেশন তঙ যেমন বাইরে রগবতঙ্গ কেব ছুটি রক না ওই বা ভ্যাকেশন না থাকপুরু 10 দিন 15 দিন তঙ্গে সেরং মানো হাটে যোগা বা এমনি যোগা ফরং নাই অনেক অনেক সেন্টার নতং তামকে আগরতলা চং ফরঙ্গ আর্ট অফ লিভিং সেন্টার
0: আর্ট অফ লিভিং সেন্টার
1: গণরাজ্য মনিব
0: আচ্ছা কগদু কাছে তঙ্গ করং নি আইন ছাত হ্যালো হ্যালো লামসগো সামকা বুকু ওহো কাডঙ্গি থাকা জেফ্রো কল খালায় কিসা নেটওয়ার্ক কাহামা মা জায়গা থাকে খালাই দিয়ে আগু তলাবু ফরং যাগু আবকে নর যে ফরং মানে আবকে রং বাইতে মা সরং না হাইন দাস
1: একচুয়ালি কয়েকটা কোর্স দঙ্গ ফ্রি কিছু কিছু তো ফ্রি দঙ্গ আর যেমন হাটে যোগা যেটা আব সারাদিন তঙ্গই সরং জানাই যাত ফুঙ্গ দিবড় হর 4 দিন 1 নাগারে তংনাই যাত তো আর তংনানি তো বড় তো চানা নাংনাই তো আর চানানি বাকি বড় কিসা ডোনেশন রা নাঙ্গ আবার টিচার মায়া যেমন আং ফরেনকে আর আং মায়া আবার থাঙ্গ ব্যাঙ্গালোর আশ্রম যে জায়গা থেকে বড় মানে রেগুলেট খাইও ফরেঙ্গ টিচার্স নামো তো যখন বড় 4 দিন তঙ্গে নাই ফুঙ্গ ব্রেকফাস্ট দি বড় লাঞ্চ সান্জা যারা ডিনার খেলাইরি তারপরে বরং নগর হর তো বা হাসানলে ফাইনে রঙে ওর কোনো জায়গা তঙ্গিনে খেলাইও যেমন চ যখন লাস্ট কোর্স অর্গানাইজ খাইকা অনেক মানে পার্টিসিপেন্ট ভগৎ সিং ইউথ হস্টেল তঙ্কা তো ভগৎ সিং ইউথ হস্টেল তঙ্গনা বাকি যে চার্জ আর চার্জ বড়ক নিজেরা ক্যারি খাইয়া নাঙ্গ তারপরে চা না নি নাই এমনি বাকি ওর যারা চা রানায় খারা নাই বড় রাঙ রানা নাঙ্গ তো আমাকে ডোনেশন রই নাই কোর্স
0: খাই আসে দিন তংনানি হাঙ্কে তো কিসা চানা নাকে নগো তঙিবু তো চানা নাকি নাই খরচ তো নগো তঙিবু নাঙ্গো নাজার তঙিব নাঙ্গো হাই কাহাম সাক কাহাম তংনার বাকি তো আসে জর তো খরচ খালাই মানে আপনি কারণে তাবুক তুমুক যদি কেব যদি যোগানি বিশৃঙ্গি কেরিয়ার সামনি হাঙ্কে কেরিয়ারনি কক সাক বাইকে সাম মানে
1: যোগা আনি মতে মানে বেস্ট কেরিয়ার অপশন অঙ্গিমা ন যে আগে নিদনাম হাইকে সাজাগো যে নোগা টিচার হাইকে নেপি তংনাই হেলদি তংনাই খুব খুশি তংনাই কিন্তু নিনথানে রাং করি অঙ্গিমান কারণ যোগা যারা ফরঙ্গ বরংনি খুব একটা বেশি ডিমান্ড করি তাছাড়া যোগা ফরংতানি কোনো ইনভেস্টমেন্ট করি তো আউনি বাকি অব মানে প্রফেশন হিসেবে হ্যাপি তংনা বই খুব কাহাম রাং ফায়াপা নং মানো আর ভাইকে আগে নিদিন সাজাগো কিন্তু তাবুক যোগা টিচার অনেক রাং আর্ন খাই মানো যে কোনো একটা ইনস্টিটিউশনের মাধ্যমে যোগা মানে সার্টিফিকেট না খাইকে যেমন ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন তঙ্গ IYA তো IYA নি মাধ্যমে level 1, level 2, level 3, level 4 পর্যন্ত যোগা মানে কোর্স সঙ্গ তো নগ নং স্টাডি খাই স্টাডি মেটেরিয়াল কালেক্ট খাই নাই পরীক্ষা রাখাঙ্কে যেমন আগরতলা অনেক সময় আগিয়েঙ্গ তারপরে গুয়াহাটি নিয়ারেস্ট সেন্টারঙ্গ তো IYA নি YA নি মাধ্যমে পরীক্ষা রইনাই level 1, level 2 কোয়ালিফাই খাইকাইকে যে কোনো বরংন ফরং মানো তারপর যে সময় কেবল ফরং না থাঙ্গ আবু নিনি চয়েস যেমন আং যখন কোর্স ফরঙ্গ আং আবন সেবা হিসেবে মানে আই কনসিডার ইট এস সেবা যে আং কেবল হেল্প খাই না বাকি যেহেতু আং চাকরি খাইও আং চার্জ খাইয়া কিন্তু অনেক বড় কেবল যদি প্রফেশন হিসেবে না নামো চাইকে ব ইন্ডিভিজুয়ালি 1000 নাই মানো 2000 নাই মানো 5000 নাই মানো আবু বিন ইচ্ছা যাব বসেক জরতেই রাং নাও ইনে বতাই কাছে বরং ফরং নাই আর যে সরংনাই আবু বিনি উপরও নির্ভর খায় যে বসেক জরতেই রাং খরচ খাই নাই যে একটা কাহাম যোগা সরংনা বাগে
0: রাং খরচ খালামিয়া সিমি বুইয়া নং আবুন সরংনানি বনি সরংনান প্রতি বসেক আগ্রহ তং বনি আবু ফাইসিং বসে বখা রইমান আবু সেই কক
1: আর তাবুক আরেকটা খুব কাহাম জিনিস যে ভারতবর্ষ থেকে অনেক মানে চিনি দেশ থেকে অনেক যোগা টিচার না বাইরে রহরো ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তো যোগা টিচার অংকে নং বেড়াইবা মানো যেহেতু নং যোগা খেলাইও নং যে কোনো জায়গা থাকে মানে অ্যাডজাস্ট বা খাই মানে না নিনি ওয়ান ছুং মা রং নিনি মেন্টালিটি ফ্লেক্সিবল না মানে ফিটনেস কাহাম তঙ না অনেক বড় তঙ যে বেড়াই না ফোনো বেড়াই মিয়া বা অ্যাডজাস্ট খাই মিয়া যেমন ত্রিপুরা নিয়ে অনেক বড় সাউথ ইন্ডিয়াও থাঙা ইনকে কখই কখই দুসা বাই সাম্বার চারো অ্যাডজাস্ট খাই মিয়া তো যারা যোগা খাইনে রাখবো নি মেন্টালিটি খুব ফ্লেক্সিবল থাঙো যে কোনো বরক বা যে কোনো জায়গাও খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট মানো তো যোগা নো যদি কেবল প্রফেশন তাও নিচে রাই রক যদি কেবল যোগা না প্রফেশন খাইমা গাইকে একটা জিনিস তো শিওর যে ব কোনোদিনও চোয়াক রং না গেলাক ড্রাগস না গেলাক তারপরে বিনি ফিটনেস কাহাম নাই বিনি ফোকাস কাহাম নাই তো যোগা অ্যাকচুয়ালি খুবই কাহাম মানে প্রফেশন হিসাবে আনি মতেতে
0: তাবুনিও যোগ ত্রিপুরা সিন ত্রিপুরা হাস্তেব কবমা শিখলা শিখলি রংনি বিশিং যে ড্রাগস নি কক সাকা ফেকজনে মানে বাই যে কুবুল জাক তো মানে ও জায়গাও যোগা ভাইকে বেনিফিট রই মানে বল
1: অ্যাকচুয়ালি অবং মানে কারণ স্ট্রেস যখন চিনি মানসিক চাপ সৃষ্টিঙ্গ তো চেকা মানসিক চাপ থেকে অঙ্কর না নিতাই কোনো লামাসিয়া যে মানে কেবল সাইব মায়কে বরক ভাবি ও যে চুয়াক নাকি কিসা রিল্যাক্সিংগ বা স্মোক খাইকে কিসা রিল্যাক্সিংগ বা কয়াই ফাতি চাখে বা ড্রাগস না খাইকে কিসা চুয়া মানে রিল্যাক্সিংগ বরক রিল্যাক্স তংনানি মানে মানসিক চাপ থেকে দূরে তংনানি ও লামা সিমিসি বরক ছিনেও বরং যে সময় চং ইন্ট্রোডিউস খায় না যে বখা তং থকনা বাকি শাক কাহাম তংনা বাকি তেও কাহাম কাহাম তঙ্গ আ সময়কে বরকব আ লামাও থাঙ্গলাক কারণ যে কোনো সময় কোনো বরক আতমসা তং থগি নাই বরক ড্রাগস নেয়া পুইলা ফুরু বর
2: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। তিনি আজ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এনটিএ ছাত্রছাত্রীদের পরীক্ষার নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পৌঁছেছেন। আবহাওয়া দপ্তর সিকিম ও হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে জাপান টিউনিশিয়াকে 4-0 বলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন যোগ অনুশীলন বিশ্বশান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্যই নয় বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজন। কলকাতায় রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন।
3: যোগ দিবস কে অবসর পর আজ বঙ্গাল মে হোনা বহুত হি বিশেষ হ্যায়। বঙ্গাল কি ইয়ে পবিত্র ভূমি যাহা ভগবান রামকৃষ্ণ পরমহংস জেসে সিদ্ধ সন্তো নে অবতার লিয়া, যাহা সে নিকল কর স্বামী বিবেকানন্দ নে পুরে বিশ্ব কো योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है।
2: কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যেও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না। আজকের অনুষ্ঠানে দেশ বিদেশের অসংখ্য মানুষ ভার্চুয়ালি যোগ দেন। ও সংস্কৃত মন্ত্রক দেশের 100টি গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করেছে। 12টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। এগুলি হল নতুন দিল্লির লালকেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোণারক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবালিপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের

0: সারনাথ, লাদাখের লে, তেলেঙ্গানার হায়দ্রাবাদ ও আসামের শিলচর। রাষ্ট্রীয় আয়ুষ মিশন এবং কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে উধারবন্দে ঐতিহাসিক কাছাড় রাজবাড়ি প্রাঙ্গণে শিলচরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ত্রিপুরায় আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চড়িগ্রামে বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সঙ্গে সমন্বয় করে বিদেশের 210টিরও বেশি দূতাবাস ও কনস্যুলেট যোগ দিবসের আয়োজন করে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে মূল অনুষ্ঠানটির পাশাপাশি সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে যোগ দিবস উদযাপিত হয়েছে। কলকাতার যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন্ডিড শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্যে দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। মাল্টিমডাল লজিস্টিক ব্যবস্থাপনার বিস্তার ঘটানো হচ্ছে।
1: ভারত আজ আপনি পুরো ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা হ্যায়। इसलिए आज भारत अपने बंदरगाहों का आधुनिकीकरण कर रहा है, नई क्षमता तैयार कर रहा है, नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है। सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
0: एक खबर प्रचारित होते आकाशवाणी थे। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজি 2026 আজ ফের গ্রহণ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় এনটিএ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দেড়টার পর আর ঢোকা যাবে না। ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড এবং বৈধ সচিত্র পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে। তেশুরামে যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার অ্যাডমিট কার্ড আজকের পরীক্ষার জন্য বৈধ নয়। পরীক্ষা শুরু হবে দুপুর দুটোয়, চলবে 5:15 পর্যন্ত। দেশের 551টি শহর ছাড়াও বিদেশের 14টি শহরে প্রায় 22,79,000-এর বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইংরেজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় এই পরীক্ষা দেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছাত্রছাত্রীদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
2: नीट आज पुनः परीक्षा होने जा रहा है। मेरा पूरा भरोसा है एनटीए के ऊपर, भारत की सभी राज्य सरकारों के ऊपर, जिला प्रशासन के ऊपर, भारत की शिक्षा जगत के ऊपर, विशेष करके भारत की विद्यार्थियों के ऊपर। आज लगभग 22 लाख विद्यार्थी नीट में बैठने वाले हैं। निर्भय होकर बैठे, चिंता मुक्त होकर बैठे, आप निश्चित रूप में अच्छा करोगे। विद्यार्थियों को मेरा ये अनेक अनेक शुभेच्छा है।
0: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে বিধিনিষেধের আলোচনা সঠিক পথে এগোবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, লেবানন পরিস্থিতি সুরাহা না হলে কোনো আলোচনা এগোবে না। উল্লেখ্য, স্কুলে চালানো হামলায় নিহত 168 জনের স্মরণে তেহরান থেকে আসা প্রতিনিধি দলের নাম রাখা হয়েছে মিনাব 168। তবে গত শুক্রবার আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের সংঘাত বেড়ে যাওয়ার কারণে ইরানের তরফে তাতে অংশ নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমের একটি দাবি সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ সংক্রান্ত ভাইরাল চিঠিটি ভুয়ো। ওই চিঠিতে দাবি করা হয়েছিল 6,550 টাকা প্রসেসিং ফি জমা দিলে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় 10,00,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আবহাওয়া দফতর আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম এবং আসাম ও মেঘালয়ের কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে লাল সতর্কতা জারি করা হয়েছে। 26 জুন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে উপকূলবর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের রয়্যালসীমা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের কোনো কোনো অংশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আগামী 3 থেকে 4 দিন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। 25 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর ও আরব সাগরে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এফ এর ম্যাচে আজ জাপান তিউনিশিয়াকে 4-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ ইর ম্যাচে ইকুয়েডর কুরাসাওকে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। গতরাতে গ্রুপ ইর অন্য ম্যাচে টরন্টো স্টেডিয়ামে জার্মানি আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ড সুইডেনকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, যোগ অনুশীলন পরিণত বয়সেও মানুষকে সক্ষম ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশীয় প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

আচ্ছা, যতই রেসা মুখ না কেনার গৌতম দেব্রমা তাই উষা দেব্রমা বাই রেসাব জাগ রেসামু কাবং তা কুতাই বুকু চন্দ কনাই তঙ্গ এফ এম উজ্জন্ত সারা চাপেন্ড এক 101.6 মেগা হার্টজ কাবরক নি রেসামু পান্দা

বন্ধুরা, এতক্ষণ শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

0: नई कनेक्टिविटी बना रहा है, नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
1: Mr. Modi further said that there was a time when India was recognized as one of the world's largest defense importers, but today India's defense production has grown rapidly and our defense exports are also growing at an unprecedented pace. He says special steps are being taken to enhance domestic defense production capacity.
0: 2014 tak desh ka kul defense production 40,000 crore rupees ke aas paas tha, aaj yeh badhkar lagbhag 1,80,000 crore rupees tak pahunch gaya hai. Aur sathiyo, ek taraf desh mein raksha utpadan tezi se badha hai, dusri taraf hamara defense export abhutpurva gati se badh raha hai.
1: Defense Minister Rajnath Singh said that the tri-commissioning of three indigenously built Indian Navy platforms is a defining moment in India's maritime capability development. This is Akashwani giving you the news. For quick news updates round the clock, follow us on our X handle at AIR News Alerts. And for details of stories and more, log on to our website newsonair.gov.in and download News on AIR app. The National Eligibility Cum Entrance Test NEET UG 2026 re-examination is currently underway at over 5,000 centres across 551 cities in India and 14 cities abroad for over 22.79 lakh candidates amid tight security. The examination is being conducted in English and 12 Indian languages. The NTA has said that student-friendly facilities are being provided at centres, including drinking water, ORS, ambulances and shaded waiting areas for parents. Ahead of the examination, the National Testing Agency conducted nationwide mock drill yesterday to verify all systems jammers, CCTV, frisking staff and biometrics. Meanwhile, Union Education Minister Dharmendra Pradhan has assured that all necessary arrangements were already made for the smooth conduct of the exam. President Draupadi Murmu today attended the 36th convocation ceremony of Rani Durgavati University in Jabalpur, Madhya Pradesh. On the occasion, she awarded gold medals to meritorious students from different faculties. Madhya Pradesh Governor and Chancellor Mangubhai Patel, Chief Minister Dr. Mohan Yadav and Higher Education Minister Inder Singh Parmar were also present at the ceremony. Addressing the gathering, the President said that Rani Durgavati, after whom the university is named, was a symbol of courage, bravery and valour. She urged people associated with the university to work for the empowerment of tribal communities, disadvantaged groups, especially young girls.
2: रानी दुर्गावती भारत के नारी शक्ति के शौर्य के प्रतीक, वे सदैव नारी शक्ति के लिए प्रेरणा के स्रोत रहेंगे। इस विश्वविद्यालय के आसपास के क्षेत्र में जनजातीय वनवासी संस्कृति की प्रचुर उपस्थिति है। इस विश्वविद्यालय से जुड़े रानी दुर्गावती के नाम की सार्थकता सभी सिद्ध होगी जो सभी भागीदारी जनजातीय समाज और वंचित तथा पिछड़े वर्ग, विशेषकर इन वर्गों की बेटियों की सशक्तिकरण के लिए प्रयास करें।
1: U.S. Vice President J.D. Vance and Iranian Parliament Speaker M.B. Ghalibaf have arrived in Switzerland to hold peace talks as Tehran closed the Strait of Hormuz again, citing Israel-Lebanon conflict. The United States said that they will set up the structure of negotiations with Iran and potentially start to make progress on nuclear issues. A delegation of Tehran from Tehran, led by Parliamentary Speaker Mohammad Bagheer Ghalibaf, has named Binab 168 in tribute to the 168 victims of the tragic school strike. The India Meteorological Department, IMD, has forecast extremely heavy rainfall over sub-Himalayan Bengal and Sikkim during the day. The weather agency has predicted that Gujarat, central Maharashtra, Marathwada, Saurashtra and Kutch will witness isolated to scattered rainfall till Friday. In cricket, India A have set a target of 378 runs for host Sri Lanka A in the final match of the Tri-Nation A Series 2026 in Dambulla. After being invited to bat first, India's opening pair of Priyansh Arya and Vaibhav Suryavanshi made a promising start to the innings. Meanwhile, Vaibhav Suryavanshi smashed the fastest half-century of List A format in just 11 balls. And now before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi emphasizes yoga's role in providing pathway from mental to physical wellness. Leads the nation observance of 12th International Day of Yoga in Kolkata. Prime Minister Modi commissions 3 indigenously built Indian Navy platforms in Kolkata. Says special steps being taken to enhance domestic defense production capacity. NEET UG re-examination underway at over 5,000 centers across country and 14 centers abroad amid tight security. U.S. Vice President J.D. Vance and Iranian Parliament Speaker M.B. Ghalibaf arrive in Switzerland to hold peace talks as Tehran closes Strait of Hormuz again. IMD forecasts extremely heavy rainfall over North Bengal and Sikkim today. And in cricket, India set a target of 378 for Sri Lanka in final match of Tri-Nation A series in Dambulla. And with that, we end the midday news.
3: আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনুন অনুষ্ঠান আমার চোখে আকাশবাণী। আজ কথা বলবেন গোমতী জেলার উদয়পুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় ভট্টাচার্য।
4: আকাশবাণী মানে আমার কাছে একটা নস্টালজিক ব্যাপার, কেননা আমার জন্ম 1971-এ। কাজেই সে সময় আমার ছেলেবেলাটা কেটেছে রেডিও শুনেই, সেটা গান বলুন, নাটক বলুন, খবর বলুন বা অন্য কিছুই বলুন। আমার এন্টারটেনমেন্ট বলতে সে যুগে ছিল সে রেডিওই। দূরদর্শন এসেছে আর অনেক অনেক পরে। তো রেডিওতে আমরা গান শুনতাম, আমি কেন পরিবারের সবাই মিলে শুনতাম, বিশেষ করে অনুরোধের আসর, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানগুলো শুনতাম, তারপর শাস্ত্রীয় সঙ্গীত এগুলো শুনতাম। রেডিও সঙ্গীত সম্মেলন হলে আগে খেয়ে নিতাম, তারপর গভীর রাত অবধি শুনতাম। সেসব স্মৃতি আসলে কোনোদিন ভোলা যাবে না। এখন রেডিওতে শোনার মধ্যে একটা মাইন্ড কনসেন্ট্রেট করার ব্যাপার থাকে, সেটা দূরদর্শনে বলুন আজকালকার মোবাইলে বলুন সেটা হয় না। সেই কনসেন্ট্রেশন ব্যাপারটা এখন কমেছে, তার কারণটা হলো সেই রেডিও শোনার অভ্যাসটা চলে গেছে। বিশেষ করে আজকের যারা খুব তরুণ প্রজন্ম বা খুব মানে কি বলবো খুব ছোটো ছেলে মেয়ে তাদের মধ্যে থেকে। আর আরেকটা ব্যাপার না বলে পারবো না, সেটা হলো আকাশবাণীর সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে, কারণ আমি শিশুবেলাতেও অনুষ্ঠান করেছি, তবলা বাজিয়েছি, তারপর ইউথ প্রোগ্রাম যেটা তখন বোধ হয় প্রথম বলা হতো যুব মানুষ, তারপর এটা নাম পাল্টে হয়েছিল যুববাণী। সেখানেও আমি তবলা বাজিয়েছি, গিটার বাজিয়েছি, দূরদর্শন বললামই তো তার এসছে অনেক পরে। তো কাজেই সেসব স্মৃতিগুলো আমি ভুলতে পারি না। আর আকাশবাণী বিলোনিয়ার সঙ্গে সম্পর্কটা অন্যরকম, কেন আকাশবাণী বিলোনিয়াতে যখন অনুষ্ঠান প্রচার শুরু হয় তার আগে তার জন্য টেস্টিং হয় যে উদয়পুর থেকে শোনা যাচ্ছে কি না বা কেমন শোনা যাচ্ছে, সবগুলো হয়েছিল আমাদের বাড়িতে বসে। বুঝতেই পারছেন সেসব স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি আকাশবাণী বিলোনিয়াতেও এসে প্রোগ্রাম করে গেছি যখন আমি কলেজে পড়তাম, কাজেই আকাশবাণী আমার কাছে একটা ভীষণ নস্টালজিক ব্যাপার।
3: শুনলেন আমার চোখে আকাশবাণী, এ নিয়ে কথা বললেন উদয়পুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় ভট্টাচার্য। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান, শিল্পী মান্না দে।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুরভি অনুষ্ঠানে আধুনিক বাংলা গান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আমি নারী অনুষ্ঠানে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান অন্যরূপা। সাক্ষাৎকার দিয়েছেন বনশ্রী রায় সাহা, হাতে তৈরি গয়না বিক্রেতা, আর সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুপর্ণা সাহা।
1: আজকের আমি নারী অনুষ্ঠানে আজ রয়েছে অন্যরূপা। অন্যরূপায় আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা আমাদের এমন সব বন্ধুদের আমন্ত্রণ জানাই যারা গৃহিণী তো বটেই, আমরা সবাই গৃহিণী, এর পাশাপাশি একটু অন্য ধরনের কিছু করেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বনশ্রী রায়। তোমাকে আমাদের অন্যরূপায় স্বাগত জানাই।
2: নমস্কার
1: বনশ্রী। এই যে আমাদের অন্যরূপায় আমরা তোমাকে আমন্ত্রণ জানিয়েছি, সেটা তোমার একটু ভিন্ন গুণের জন্য। তুমি একটা খুব ভালো সুন্দর কাজ করো, এটা আমরা জানতে পেরেছি, সেজন্যই তোমাকে ডাকা। তো তুমি একটু তোমার পরিচয়টা দাও। বনশ্রী রায় একজন গৃহিণী, পাশাপাশি বসে থাকে না, যখন যেটা করার, খুব ছটফটে একটা মেয়ে, সব মিলিয়ে গুছিয়ে সংসারও করছে, কাজও করছে।
2: অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে কি, আমি তো গৃহিণী ঠিক আছে, কিন্তু আজকের অন্যরূপাতে আমাকে ডাকার জন্য আমি ভীষণই নিজেকে গর্বিত বোধ করছি। কারণ আমি তাহলে কিছু কিছু কাজ করি যে এটা আমি ফোকাসে যে এসেছি, এটার জন্য অনেক ধন্যবাদ আকাশবাণীকে। তো আমার নাম বনশ্রী রায়, আমার বাপের বাড়ি তো আগরতলাতেই, আমার শ্বশুর বাড়ি বিলুনিয়াতেই, এবং আমি বিলুনিয়াতে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা, তারপর দীর্ঘ 23টা বছর বিলুনিয়াতে কাটিয়ে দিয়েছি। তার বিলুনিয়াই আমার কাছে ভীষণ প্রিয় এই আগরতলা থেকেও।
1: সেই, তার মানে তোমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছে
2: আমার অনেক। হ্যাঁ,
1: তারপর
2: এখানে বিয়ের পরে আমি ভীষণ পড়াশোনা করতে ভালোবাসতাম, তো আমার হাজবেন্ড আমাকে পড়িয়েছে।
1: শিক্ষক?
2: হ্যাঁ, আমার হাজবেন্ড শিক্ষক।
1: আচ্ছা আচ্ছা। তো আমাদের অনেক বন্ধুরে এরকম আছেন, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনুষ্ঠান করে গেছেন, অনেককেই মানে দেখলাম যাদের বর শিক্ষকতায় আছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কিন্তু ঠিকঠাক সংসারের পাশাপাশি, সংসারের কাজের পাশাপাশি তোমার পড়াশোনাটা চালিয়ে গেছে।
2: হ্যাঁ, আসলে আমি মানে আমার বিয়ে যখন ঠিক হয়েছে তখন আমার একটা ডিমান্ড ছিল, কোনো ডিমান্ড এমনিতে আমার নেই, তো আমার হাজবেন্ডের কাছে বা পরিবারের কাছে, মা বাবার কাছে একটাই ডিমান্ড ছিল, আমাকে কিন্তু পড়াবে তোমরা। কারণ আমি সেই বয়সে আমি মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে আমার বিয়ে হবে। তো আগের ওই সময়
1: তো 17 বছর,
2: ওই সময় আর আমরা মানে যারা রয় ফ্যামিলিতে বা সাহা রয় যারা, তার মধ্যে একটা আগের দিনের তো সেটা ছিল না যে আমি ওই টাইটেলে বিয়ে দিতে হবে।
1: হ্যাঁ ছিল তো,
2: এটা ছিল। এখন তো সেই
1: জানি
2: সেই
1: এখন বাচ্চাদের সময় এটা হবে না হয়তো, কিন্তু আমাদের সময় খুবই ছিল, যেটা তুমি বলছো।
2: এখন তো
1: সাহা তো সাহা দিতে, তুমি যেটা রায় বলো, অনেক দাসও আছে সাহা, মানে সাহা হতে হবে, তুমি রায় লেখো বা সাহা লেখো, সাহা লাগবে, তো বর সাহা, সেজন্যই
2: বর সাহা
1: পছন্দ হয়েছে, বর দিয়ে দিয়েছে মা বাবা। বাহ,
2: তো অ্যারেঞ্জ ম্যারেজই ছিল আমাদের
1: অবশ্যই।
2: তো তখন তো সেটা আর মা বাবার উপরে মেয়েরা কথা বলতে পারি না, গার্ডিয়ানদের উপরে কিছু বলতে পারি না, হয়ে তো হয়ে গেছে, তো সেটাকে আমি মানিয়ে গুছিয়ে নিয়েছি, পাশাপাশি আমার পড়াশোনাটাকে আমি চালিয়ে গেছি। মিডলে বন্ধ হয়ে গেছিল, দূর মেয়ে হয়েছে, তারপর সেকেন্ড দ্বিতীয় মেয়ে হওয়ার পরও আমার বন্ধ ছিল। তো তারপর আমি 7 বছর পড়া বন্ধ ছিল, 7 বছর পর আমি আবার প্রথম থেকে স্টার্ট করেছি।
1: কিরকম গ্র্যাজুয়েশনটা একবারে কমপ্লিট
2: হয়নি? একবারে কমপ্লিট হয়নি।
1: আচ্ছা,
2: তো আমার জাস্ট পার্ট ওয়ানে গিয়ে বন্ধ হয়ে গেছিল, পার্ট ওয়ান, তারপরে দীর্ঘ 7 বছর বন্ধ ছিল। ছোট দুটা মেয়েকে, দুটো রেখে, শাশুড়ি মা, ঘরে সবাই সাপোর্ট করেছে, না হলে তো সেটা সম্ভব হতো না।
1: পরিবারের সহযোগিতা না থাকলে এগোনো খুব কষ্ট।
2: হ্যাঁ, ওরা আমাকে ভীষণই হেল্প করেছে।

0: তো যে কারণে আমি পেরেছি এটা। তো ওদেরকে মন জান, মেয়েদের তো সবাই জানে সংসার থেকে বেরিয়ে কিছু করতে হলে ঘরের মন যোগাতেই হবে,
1: ঘরটা গুছিয়ে তারপর
0: তারপর বেরোতে হবে, কারণ আগে নিজের ফ্যামিলি।
1: আর এটা আমরা চাইও বলো।
0: হ্যাঁ, এটা ভালো লাগে যে আমি সবার সঙ্গে মিলমিশে থেকে সবাইকে খুশি রেখে আমি এই কাজটা করতে পেরেছি।
1: সেই তো,
0: কখনো কাউকে বলার সুযোগটা রাখিনি যে তুমি এটা করছো, এটা কেন স্কিপ করে যাচ্ছ ঘরের মধ্যে, এই কাজটা কেন বাদ দিয়ে যাচ্ছ, এটা আমি সুযোগ রাখি।
1: এটা ঠিকই, এটা ঠিক বলেছ একেবারে, মানে আমারও মনের কথা এটা। যে ধরো আমরা হয়তো, ধরো আজকে আমরা যে প্রোগ্রাম করতে এসেছি দুজনেই, আমরা আমাদের তো আজকের এটা শিডিউলটা কিছুটা কাটছাট করতে হয়েছে না, সব অন্যদিন যতগুলো কাজ আমরা করি আজকে একটু কম করতে হবে, তাই না? তখন পরিবারের লোকজন যদি পাশে না থাকে, তারা যদি মেনে না নেয়, তখন তো একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হবে। আমরা এখন যেরকম স্বতঃস্ফূর্তভাবে কথা বলছি সেই কথাটাই আসবে না,
0: মন থেকে আসবে না, কারণ একটা ভিতরে ভয়, টেনশন,
1: মন খারাপ
0: এটা থাকবে। তো যার জন্য, যেমন আজকে একটা আমি আসবো এখানে, আমি ভোরে উঠে গেছি, পুরোটা কমপ্লিট করে গুছিয়ে বাস বেরিয়ে এসেছি, তো তখন নিজেকে হ্যাপিও মনে হয়।
1: অবশ্যই অবশ্যই। আচ্ছা, তোমার কাজের প্রসঙ্গে যাই এবার। তোমার যে কাজটা খুব সুন্দর, এটা কিভাবে করো, আর তোমার মনে এই ধারণাটা কবে থেকে এলো যে আমি এরকম একটা কাজ করব?
0: ওই সেই লকডাউন,
1: লকডাউনে
0: যখন কোনো কাজ নেই কারোর, আমি মানে অ্যাকচুয়ালি আমি কোনো কখনই বসে থাকতে পারি না,
1: পছন্দ করো না,
0: পছন্দ করি না, কেউ নেই, দুটো বাচ্চা নিয়েও পড়াচ্ছি, এমন কি পয়সা নিচ্ছি না, শুধু ওকে নিয়ে বসে আছি। তো আমার শ্বশুরমশাই প্রায়ই বলতো, ও পয়সাও দেয় না, তুমি ওকে নিয়ে বল না, বাবা গরিব ছেলে, এ পড়ায় কি করবো দুপুর টাইমটা, ওরা স্কুলে চলে যায় 3:30 আসবে, সকাল 8:00 যায়,
1: বিকেল বেলায় আসবে,
0: হ্যাঁ আস্তে আস্তে, তো সে 3:30, ওই মিডল টাইমটা কি করব। তো কখনো আগে কি করতাম, দুটো মেয়ে যখন ঘুমিয়ে থাকতো, একদমই ছোট ছিল, আমি সেই কুশি কাটার কাজ করতাম।
1: আচ্ছা,
0: ছোট থাকতে থেকে আমি হাতের কাজটা ভীষণ পছন্দের ছিল।
1: আচ্ছা, কুশি দিয়ে কি করতে?
0: এই যে বিভিন্ন ঢাকনা বানানো, সোয়েটার, তারপরে ওই যে ভোগের ঢাকনা, টিভির কভার, টেবিল ক্লথ, এগুলো আমি কুশি কাটা দিয়ে করতাম। মেয়েরা ঘুমিয়ে যেত, ওই ফাঁকে আমি এগুলি করতাম।
1: আচ্ছা আচ্ছা, বাহ।
0: তখন তো আমাদের সময়ে ইউটিউব ছিল না যে দেখে দেখে,
1: মা মাসিদের, পাশের
0: বাড়ি কেউ জানতো, পিছে ছুটতাম ওর পিছনে।
1: তুমি ভাবতে পারবে না, আমি যখন মাধ্যমিক দিলাম, আমি একটা ফুল সোয়েটার দেখিয়েছি, আমাদের ওয়ার্ক এডুকেশন ছিল না, ওই ছিল না আমাদের এরকম একটা সাবজেক্ট, জানো আমাকে একেবারে কম মার্কস দেওয়া হয়েছে, এক্সামিনার বিশ্বাসই করেননি এত ছোট মেয়ে এত ওর একটা সোয়েটার বানাতে পারে। আমার এখনো দুঃখ, এটা সত্যি আমি নিজে করেছি, আমি কাউকে একটা কাটা করতে দিইনি, একটা ঘর কেউ করে দেয়নি, পুরোটা আমি করেছি,
0: মানে ভেবেছে এত ছোট বয়সে কি করে।
1: আমার এখনো এটা মনে আছে, এবং তোমাকে কি বলবো, কথাটা বলার সুযোগ হলো বলে বললাম, এখনো মনে দুঃখ হয় আমার, আমাকে খুব কম মার্কস দেওয়া হয়েছে, ভেবেছে কেউ করে দিয়েছে বা কিছু এরকম, যাই হোক এটা আমারও
0: সেই ছোট থাকতেও পড়ার পাশাপাশি ওই যে বলেছিলে ওই ওয়ার্ক এডুকেশন একটা সাবজেক্ট, পাশে সুচ সুতো আর ওই যে কাপড় ছিল, যখন তখন একটু সেলানো, নিজের নামটাকে লিখে এটার উপর দিয়ে
1: সুই দিয়ে স্টিচ করে
0: মানে ভীষণই ভালো লাগতো ওই কাজটা, কিন্তু কখন যে এটাকে আমি কেরিয়ার হিসেবে নেব আমি জানতাম না।
1: আচ্ছা আচ্ছা,
0: তো তারপর সেলাই মেশিন, বিয়ের সঙ্গে সঙ্গে বলেছি আমার হাজবেন্ডকে, সেলাই মেশিন কিনে দাও, আমি ঘরে ঘরে সেলাবো। তো মেয়ে যখন নাচ করতো, মেয়ের নাচের ড্রেস গুলো আমি নিজে নিজে ট্রাই করে যা কোন রকম চালিয়ে নিতাম।
1: ঘরের
0: শাশুড়ি মা আবার বলতো, তুমি কি বিক্রি করতে নেবে নাকি, করো।
1: সেই তো, নিজের জন্য করে, আনন্দই
0: আনন্দে আলাদা, হয়তো ফিনিশিং আসতো না
1: অত ভালো হতো না, সেটা অকপটেই বলা যায়, নিজের জন্য করা আর নিজের বাচ্চার জন্য হলে তো কথাই নেই।
0: তারপর ধীরে ধীরে তোমার লকডাউন পড়ে গেল, তো ঘরে বসে সারা দিনই ঘরে, তো কোথাও বেরোনোর কোনো কাজও নেই আমার কাছে, যে আমি অপশন ছিল না যে আমি কোনো বাচ্চা পড়াবো, তো ওইটাও বন্ধ হয়ে গেল। হাজবেন্ড তো যে টিউশন করতো ওরাও আসছে না, পুরোটাই খালি সময় আমার। তখন আমি এই যে অনলাইন দেখতাম অনেক কিছু, এই যে কিভাবে সেলাই করছে, কিভাবে কাজ করছে, আর সব সময় মানে আমার মানে ড্রেসের সঙ্গে ম্যাচ করে পরার একটা টেন্ডেন্সি আমার,
1: জুয়েলারি
0: টেন্ডেন্সি সবসময় ছিল। তো এগুলি আমি আছে না ইউটিউবের মধ্যে আমি টেনে টেনে রিলসগুলি দেখতাম, বিভিন্ন ভিডিওগুলি দেখতাম কিভাবে বানায়, আর ভাব

0: তো আমি জিনিসগুলো র ম্যাটেরিয়ালসগুলি আসে কোথা থেকে, যেগুলো আমি বানাবো, ইস এখন যদি হাতের কাছে পেতাম এগুলিকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে বানাতাম। তো এগুলি দেখে দেখে আমি ঘরের কিছু মালা, কিছু ওই যে মেয়েরা নাচ করতো এসব জিনিসগুলি খুলে ফেলি, খুলে খুলে ট্রাই করি এরকম করে। এরকম দেখতে দেখতে আমার কাছে একটা পেজ আসলো একটা ম্যাডামের, তো ওই ম্যাম দেখি নাকি এগুলি শেখাচ্ছে, আর ওইটার মধ্যে জয়ের নাও লিখছে, হ্যাঁ ওয়েবিনার ক্লাস হবে এরকম লিখছে, প্রতি সপ্তাহে থার্সডেতে হবে এরকম। আমি ওইটার মধ্যে কিভাবে জানি না ওই প্রসেসিং আমি কিভাবে ঢুকে গেলাম।
1: আচ্ছা,
0: তো ঢুকে দেখি সত্যি সত্যি সেদিন বৃহস্পতিবার ছিল, থার্সডে ছিল, সেদিন সেদিন ম্যাম শিখাচ্ছে, অলরেডি লাইভে আছে। তো আমি পুরোটা ক্লাস দেখলাম, দেখার পর লাস্টে ম্যাম বলল যে 10,000 টাকা করে দিতে হবে, ওরা র ম্যাটেরিয়াল সহকারে আমাকে কিছু জিনিস পাঠাবে এবং প্রতি বৃহস্পতিবারে ক্লাস হবে, ওইটাতে আমাকে শেখাবে। তো একটু ভয়ও লাগছে, মানে মনে হচ্ছে এখন যদি আমার হাতে টাকা থাকতো আমি দিয়ে দিতাম। তো হাজব্যান্ডটা আসার অপেক্ষা করছে, আর হাজব্যান্ডকে আস্তে আস্তে বলি যে আমি, তো ও বলছে যে তুমি চেনো না জানো না এতগুলো টাকা পাঠাবে, লকডাউন পিরিয়ডে কত কিছুই তো বেরিয়েছে এখন।
1: তো এটা তো সত্যি।
0: তো আমি বললাম যে না, ও ম্যাডামকে দেখে আমার মনে হয়নি যে ওরকম হবে, আর সাথে সাথে অনেক প্রায় 1,000-এর মতো লোক সেদিন জয়েন করেছিল, আমি দেখেছি যে পার্টিসিপেন্ট এতগুলো লোক ছিল, তো এটা নিশ্চয়ই কোনো
1: ভালো কাজই
0: হবে, আর আমাদের লাইভে শিখাচ্ছে, আমার ভীষণ ইচ্ছা শিখার। তো সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করলো, করার 10-12 দিনের মাথায় আমার কিট আসলো, ভ্যারাইটিস ফ্লাওয়ার, জুয়েলারি ফ্লাওয়ার কিছু, ফ্লায়ার, তারপরে কাটার, এই যে মেশিনগুলো থাকে না, এগুলি আসলো সব র ম্যাটেরিয়ালস। তো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেক বৃহস্পতিবারে এই এক এক বৃহস্পতিবার করে করে আমার সেই ম্যাম থেকে সাধারণ শেখা, বেশি তো শিখতে পারিনি, যতটুকু লাইভে শিখেছি, হয়তো ম্যাডামকে যদি কাছে পেতাম আরো ভালো করে শিখতে পারতাম। তো এটাকে আস্তে আস্তে আমি কি করলাম, এখানে যে বিলুনিয়াতে আমি তার চালু করব সে সময়টা আর পাইনি, মেয়েরা বড় হয়ে গেল, মাধ্যমিক দিল, চলে গেলাম আগরতলাতে। এইবার পুরো আগরতলাতে সারাদিন আমার আর কাটে না, এগুলি নিয়ে বসে থাকি, কিন্তু বিক্রি করব কোথায়, কি করব, আমাকে গাইড করার কেউ নেই।
1: আচ্ছা,
0: তো আমি আস্তে আস্তে কি করি, সাইনবোর্ডের ব্যবস্থা করি, কার্ড ছাপাই, এগুলির মাধ্যমে মাধ্যমে আমি স্টুডেন্ট জোগাড় করি, যেখানে যেখানে সাইনবোর্ড দিয়েছে স্টুডেন্টরা আগ্রহী হয়ে এসেছে। তো আমার সবসময় একটা প্ল্যান ছিল আমি মহিলাদের নিয়ে কাজ করব, মানে আমি কখনো কারোর আন্ডারে কাজ করব না, আমার আন্ডারে অনেকে কাজ করবে, আমি ওদেরকে কাজ দেব, ওই মানসিকতাটা ছিল আমার। সাকসেস হওয়া না হওয়াটা পরের ব্যাপার, কিন্তু একটু সবসময় ব্রেনের মধ্যে এটা ক্রিয়া করে যে না, আমি এমন একটা কিছু করব যেটা দিয়ে অন্যরাও স্বনির্ভর হতে পারবে, মানে ওরাও কাজ পাক, আমিও করি, ওদেরকেও দিই।
1: আচ্ছা,
0: তো এরকম একটা আমি প্ল্যাটফর্ম চাইছিলাম। তো আমাকে এরপর সাইনবোর্ড দেওয়ার পর অনেক কল আসে, তো অনেক স্টুডেন্ট চিনি না জানি না এরকম স্টুডেন্ট, ওই যে দুপুরে মেয়েরা স্কুলে চলে যায়, মেয়ে বড় মেয়ে কলেজে চলে যায়, তো ওই সময়টায় বসে স্টুডেন্টদেরকে নিয়ে এই ভাড়া ঘরের মধ্যেই আমি স্টার্ট করি।
1: আচ্ছা,
0: তো করতে করতে আস্তে আস্তে আমি মেলা করি, হ্যাঁ বিভিন্ন মেলাতে যাওয়ার পর আমার ফোকাস আসে যে গয়না ভালো হচ্ছে, তুমি আসো সরস মেলাতে, তারপর গভর্নমেন্টের থেকেও আমার ডাক আসে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, সেখানে সিলেকশন পাই, পাওয়ার পরে এবার ট্রেনিং করানোর অনুমতি পেলাম গভর্নমেন্ট থেকে।
1: আচ্ছা আচ্ছা, যেটা তুমি চেয়েছিলে,
0: মানে যেটা আমি চেয়েছিলাম,
1: কারোর জন্য কিছু করবে, তোমার আন্ডারে অনেকে কাজ করবে, সেটা
0: সত্যি আমি মানে ভীষণ ধন্য মনে করি যে না, ওদেরকে শিখিয়েছি, এখন গ্রুপ আছে, ওদেরকে দেখাই, ওরা অনেক সময় আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, ম্যাম এই জিনিসগুলো কোথায় পাবো, কি করব, এরকম কোথায় কোথায় বিক্রি করা যাবে, বিক্রি করার জন্য গভর্নমেন্ট অনেকেই মানে সরস মেলা থেকে শুরু করে বিভিন্ন মেলার জন্য সেলফ হেল্প গ্রুপেদের জন্য স্টল রাখা আছে।
1: আচ্ছা,
0: বিনা পয়সায় স্টল নিয়ে ওরা কাজ করতে পারবে বা এগুলি বিক্রির জায়গার ব্যবস্থা করেছে।
1: আচ্ছা,
0: তো আমিও ওই সুদের এই সুবাদে আমিও বিক্রির একটা রাস্তা পেলাম, পাশাপাশি আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলির মাধ্যমে আমি বিক্রি করি।
1: বেশ ভালো। এই যে তুমি যে বললে, তুমি যেটা প্রথম দিকে ভেবেছিলে যে এই কাজটা করতে যে কাঁচা মালগুলো লাগে, সেটা কিভাবে আনো,
0: সেটাই একটু প্রবলেম হয়। যেমন অনলাইনে যে দেখি, বিশেষ করে এগুলি মানে আলাদা আলাদা এগুলির নামগুলি জানতে হয়, কোনটার কোন এই জিনিস, এই র ম্যাটেরিয়ালসটার নাম কি, সেই নামটা দিয়ে সার্চ করলেই তো তারপর না আসবে, তো মানুষ তো সেটাই জানে না। মেইনলি এটা বানানো সেরকম কঠিন কাজ না, ডিজাইন মনের থেকে আসে, দেখেও আসে, মনের থেকেও আসে। তো ব্যাপারটা হলো র মেটেরিয়ালস এর নামগুলি জানতে হয়। তো সেগুলি আমি প্রথম ফার্স্টলি ওদেরকে খাতা কলম নিয়ে এটাই শেখাই যে র মেটেরিয়ালস এর নামগুলো আগে শিখো।
1: কি কি লাগে একটু বলো শুনি।
0: এটার মধ্যে লাগে কাটার, ফ্লায়ার, তারপরে ওই যে ফ্লাওয়ার, ভ্যারাইটিস ফ্লাওয়ার, তারপরে সিসি বল, তারপরে ওই যে আইপিন, হ্যাঁ, তারপরে হেডপিন, এইসব জিনিসগুলো লাগে। তারপরে কিছু ছোট ছোট রিং আছে, হ্যাঁ, জাম্পিং বলে এগুলিকে, যেগুলির সঙ্গে, হ্যাঁ, তারপরে ফিশাংটা, যেগুলির সঙ্গে ঝুলানো হয় যে কানের গুলো, তো এরকম অনেক জিনিস, গ্লু গান লাগে, মানে যেগুলি আঠার গানগুলো আছে, অনেকটাই থাকে। তারপরে ফেব্রিক গ্লু আলাদা থাকে, আর অক্সিডাইজ যেগুলি বানাই এগুলির মধ্যে মেটেল যে লাগানোর যে আঠা, B7000 এরকম, B5000 এরকম কিছু আঠা আছে, এগুলি কালেকশন করতে হয়।
1: এক একটাতে এক এক ধরনের গ্লু তোমার ইউজ
0: করতে হয়? হ্যাঁ, গ্লু ইউজ করতে হয়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: তো এইভাবে করে কাজটা আমি ওই আস্তে আস্তে সবাইকে বলি। আর আমি মেইনলি প্রথম দুবার আমি কলকাতা ডাইরেক্ট চলে গেছি, কারণ আমি ইউটিউব দেখতাম, ইউটিউব দেখে দেখে আমি ঠিকানা গুলি নিতাম কোথায় পাওয়া যাবে।
1: আচ্ছা আচ্ছা।
0: গড়িয়াহাট, কলকাতার গড়িয়াহাট, তারপর এই যে বড়বাজার, বড়বাজার কোথায়, প্রিয়গোপাল বিষয়ের গলি দিয়ে যেতে হবে, এভাবে নোট ডাউন করে নিতাম।
1: আচ্ছা।
0: নিয়ে নিয়ে হাজবেন্ডকে বলতাম আমি ঠিকানা জানি, চলো তুমি আমার সঙ্গে।
1: আচ্ছা।
0: ওকে নিয়ে পিছে পিছে ছুটতাম। তো ওখান থেকে অনেক আমি একসঙ্গে অনেক জুয়েলারির কাঁচামালগুলো, মানে র মেটেরিয়ালস
1: গুলো নিয়ে
0: কালেকশন করে নিয়ে আসতাম।
1: এই যে তোমার যে শুরুটা, শুরুটা যখন তুমি করেছিলে তখন তোমার কি মনে হয়েছিল, এখন কি মনে হচ্ছে?
0: যখন শুরু করেছিলাম ভীষণই কঠিন লেগেছে,
1: তাই,
0: কারণ র মেটেরিয়ালস আগরতলাতে
1: ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না, সেজন্যই তো
0: খুঁজছিলাম, কোথাও সন্ধান পাচ্ছি না। পরে গিয়ে একটা দোকানেই আছে, পাওয়া যায়, ওনাকেও পরে আমি বলেছি যে আমার অনেক স্টুডেন্ট আসবে, আপনি মালগুলো আনুন, আপনি এনে এগুলি বিক্রি করতে পারবেন। তো উনি এনেছে, তারপর একটা দোকানেই পাওয়া যায় বটতলাতে, সেখানেই আমরা সব স্টুডেন্টদেরকে ওইখানে বলে দিই আনুন, কারণ আগরতলাতে র মেটেরিয়ালস পাওয়া যায় না, ওই সেই অনলাইন ফ্লিপকার্ট টিপকার্ট থেকে আনতে হয়, এটারই প্রবলেম এখানে।
1: বুঝতে পেরেছি। যে জিনিসটা মানে আমরা অন্য উপায়ে আমাদের বন্ধুদের সবসময় বলি, তুমি যে কাজটা করছো, তুমি কতটা খুশি বা কতটা সফল, তোমার কি মনে হয়? অন্যেরা যদি করতে চায়, কোনো বন্ধু যদি এগোতে চায়, সে কি করবে? সে কি বনশ্রীকে ফলো করবে? বনশ্রীর কি মনে হয়?
0: হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, আমি চাই, কারণ আমার এখনো অনেকগুলো স্টুডেন্ট এগুলি দিয়ে আমাকে বলে যে দিদি, মানে আমাকে কুরু মানে, বলে যে আমি তোমার আশীর্বাদে অনেক টাকাই ইনকাম করছি এখন, যারা পার্সোনালি বাড়িতে শিখে গেছে।
1: আচ্ছা আচ্ছা।
0: তো বলছে যে আমরা অনেক টাকা এটা দিয়ে আমরা ইনকাম করছি, কারণ আজকের দিনে গোল্ড জুয়েলারিটা মানুষ দিতে পারে না, ভয়ও দেয় না, কারণ যে দিনকাল এসেছে, তো ম্যাক্সিমাম সবাই একটু শৌখিনতায় এখন অন্য ধরনের গয়না দিতে চায়, তো নেয় অনেক মানুষই নেয়, কারণ অনেক পছন্দ করে, শাড়ির সঙ্গে ম্যাচ করে পরা, কোনো এখন বিয়ে বাড়ির ছাড়া আর অন্য কোথাও গোলটা চলে না। হ্যাঁ, তো এই
1: বিয়ে বাড়িতে তোমার রাতের বেলায় নিজের গাড়িতে গেলে ঠিক আছে,
0: ঠিক আছে,
1: তো রাতের বেলা তুমি গোল্ড পরে,
0: এখন ভীষণ মার্কেটে ভীষণ এগুলির চাহিদা আছে, তো কেউ যদি চায়ও, মানে যে আমার সঙ্গে যদি কন্টাক্ট, আমি ওকে অবশ্যই হেল্প করব।
1: আচ্ছা,
0: সেই মানসিকতা আমার আছে যে আমি হেল্প করব, ও এগোক এই বিষয়ে, এই ব্যাপারে।
1: তুমি তো প্রথমেই বললে তুমি, মানে এই জিনিসটা তোমার মাথায় প্রথম থেকেই ছিল যে তুমি সবাইকে সাহায্য করবে, তোমার আন্ডারে অনেকে থাকুক, অনেকে কাজ করুক, প্রতিষ্ঠিত হোক সবাই।
0: আর আমি সব স্টুডেন্টদেরকে বলি যে আমি যে কষ্টটা করেছি তোমরা যাতে এটা না করো, আমি সেরকম প্ল্যাটফর্মে তোমাদেরকে করে দেব, হেল্প করে।
1: তুমি কি বলো ওদের, ওরা যখন আসে মানে বলে দাও যে কোথায় যাবে,
0: কোথায় যাবে, এখান থেকে কালেকশন করো, তারপর রেডি করে করে রেগুলার কনসিস্টেন্সিলি তোমরা অনলাইন থ্রু, কারণ অনলাইন এখন ভীষণ সবাই ভালোবাসে অনলাইন শপিং করা বা অনলাইনে দেখা। হ্যাঁ, আর ম্যাক্সিমাম টাইম একটু অবসর পেলে মানুষ মোবাইল দেখে, অনলাইনের চাহিদাটা আগের থেকে অনেক দিন দিনই বাড়ছে। তো বলি যে এটা তোমরা একটা বানিয়ে তোমরা এটা শো করো, দেখবে তোমাদের কাছে মেসেজ আসবে, তোমরা এইভাবে এ থ্রুতেও তোমরা বিক্রি করতে পারবে।
1: তো তোমার কোনো স্টুডেন্ট এরকম আছে যে মানে খুব উৎসাহ নিয়ে করছে বা এই লাইনে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা তোমাকে খুব আনন্দ দেয়?
0: হ্যাঁ করছে, কিন্তু ও অনলাইন কমই আসে, ও অফলাইন এই যে নান্দনিক হাট কি বলে, ওই যে নন্দননগরে যে সাংস্কৃতিক হাট হয় ওখানে ও প্রত্যেক সপ্তাহে যায়, ও জিনিসগুলো বানিয়ে বানিয়ে ওখানে সে বিক্রি করে। ভীষণ হ্যাপি আছে কারণ মেয়েটা ভীষণ অসহায়।
1: আচ্ছা,
0: তো আমি ওকে খুবই আগলে রাখি, খুবই হেল্প করি, কারণ আমি চাই যে আমি যাদের সবকিছু আছে ওদের পিছনে দাঁড়ানোর থেকে যারা অসহায় তাদের পিছনে যদি একটু দাঁড়াই না,
1: এটা অনেক শান্তি,
0: অনেক শান্তি। এবং ও আমাকে বড় দিদির মতো ভাবে সব ব্যাপারে আমার সাজেশন নেয় আমার কাছ থেকে, তো আমি ভীষণ হেল্পও করি ওকে।
1: আচ্ছা আচ্ছা, তো তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি?
0: জানি না, ভবিষ্যৎ তো বলতে পারি না,
1: মাথায় তো একটা কিছু আছে নাকি?
0: হ্যাঁ, আমি আর্ন করছি, আমার একটা উদ্দেশ্য আছে, কিন্তু আমি আবার বলবো না এখন।
1: বলবে না, এটা সিক্রেট,
0: এটা সিক্রেট, আমি বলবো না। আমি এগুলি কষ্টটা করছি, আমি একটু সমাজের জন্য কিছু করতে চাই।
1: আচ্ছা বেশ,
0: তো আমি যখন আমি এটা করতে পারবো
1: বলবে না, ঠিক আছে, একটু হিন্টস তো দিলে।
0: হিন্টস বলতে, আমি একটা আশ্রম খুলতে চাই, তো এটা আমার মানে ভীষণই আমার কি ইচ্ছা, এবং ছোট থাকতে থেকে এটা আমার একটা মনের চিন্তা।
1: এটা কেন তোমার মনে এলো?
0: মানে জানি না কেন, আমি চাই যে আমি অসহায় মানুষের পেছনে দাঁড়াই, এটা করি। এটার জন্য আমি যা আর্ন করি তার থেকে 10% আমি প্রত্যেক মাসে মাসে সেটার জন্য রাখি। হ্যাঁ, জানি না আমাকে ঈশ্বর কতটুকু হেল্প করবে।
1: অবশ্যই করবে না, এত একটা সৎ উদ্দেশ্য যার ঈশ্বর তাকে অবশ্যই সাহায্য করবে,
0: কারণ আমি জানি আমার ভগবান আমাকে কোনো অভাব দেয়নি। হ্যাঁ, আমাকে তো সব কিছু দিয়েছে, তো আমি মানুষ হয়ে চাই যে একটুখানি কিছু যদি করে রেখে যেতে পারি, মৃত্যুর পরেও তো নামটা থাকবে।
1: এটাই তো, আমরা সবাই এক সময় চলে যাব, তাই না? আমাদের নির্দিষ্ট একটা সময়ে সবাই কি বিদায় নিতে হবে, থাকবে কি আমাদের কাজটা? তো
0: সবাই তো মানে ইচ্ছে, মানে সবাই তো পৃথিবীতে আসে, যেমন পশু পাখিরও তো জন্ম নেয়, ওরাও চলে যায়, তো আমরাও যদি আসি এভাবেই চলে যায়, কি রেখে গেলাম আর।
1: খুব সুন্দর বলেছো তোমার কথা, আজকে আজকের অন্যরূপা শুনে আমাদের অনেক বন্ধুরাই অনুপ্রাণিত হবেন, যে আমাদের একটা বন্ধু এসেছিল বনশ্রী অন্যরূপায়, সে এরকম বলেছে, আমিও একবার ভেবে দেখি না এরকম যদি একটা কিছু করা যায়। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমাদের এত বন্ধুরা আসেন, এত বন্ধুদের সঙ্গে কথা হয়, সত্যি এক একজনের কাছ থেকে এত ভালো ভালো কথা শুনি, এত অনুপ্রেরণা পাই, সেগুলো সত্যিই আমাদের খুব সমৃদ্ধ করে। আর শুধু এটা কেন, আমাদের যে কোনো অনুষ্ঠান, আমার খুব স্পষ্ট মনে পড়ছে একদিন একটা লাইভে ছিলাম, প্রসঙ্গ ছিল চোখ। হ্যাঁ, চোখ যখন মনে রায় না, এরকম একটা টপিক নিয়ে কথা বলছিলাম। তুমি ভাবতে পারবে না, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে একটা ফোন কল এসেছিল, একজন ভদ্রলোক কথা বললেন, উনার কথা শুনতে শুনতে আমার পুরো গলা বুজে গেছে, আমি কথা বলতে পারছিলাম না। উনি চোখে দেখেন না, একেবারে দেখেন না। তারপর ওনার ছেলে আছে, ছেলেও বলছেন যে প্রায় অন্ধ, এটা ওদের জিনগত সমস্যা আর কি, যে মানে ওনার বাবা এরকম ছিলেন, ওনার এই অবস্থা, ওনার ছেলের একই অবস্থা, অনেক ডাক্তার দেখানো হয়েছে, চিকিৎসকরা কোনো সদুত্তর দিতে পারেননি। এটাই বলছি, আমরা যখন যে কোনো অনুষ্ঠান করি না, আমরা শ্রোতাদের সঙ্গে একাত্ম হয়ে যাই, তখন মনেই থাকে না যে এটা কি আমাদের অনুষ্ঠানের ওপারে বসে কেউ শুনছেন না, আমাদের ঘরের লোক,
0: ঘরের লোক।
1: এটাই এটাই হয়তো একটা ব্যাপার,
0: মানে সেই আবেগটা চলে আসে কথা বলতে।
1: তোমাকে কি বলবো, অনুষ্ঠানের একেবারে শেষের দিক, প্রোগ্রামের ক্লোজিং দিতে হবে, আমার গলা পুরো মানে একেবারে পুরোপুরি বুঝে আসছিল, আমি কথা বলতে পারছিলাম না, ওনার কথা শুনে এত আপ্লুত হয়েছি, এত মানে ব্যাপারটা এত বেশি আঘাত করেছে আর কি, শুনতে পারছিলাম না, নিতে পারছিলাম না ব্যাপারটা। তখন মনে হয় যে না, সত্যিই আমরা খুব ভালো একটা জায়গায় আছি, ভালো একটা কাজ আমরা করছি, যেটা মানুষের মনের খুব কাছাকাছি। উনিও যে বলছিলেন, মনে হয় যেন নিজের ঘরের কোনো বন্ধুকে বলছিলেন, যে আকাশবাণীর কোনো বন্ধুর সঙ্গে বা কোনো আকাশবাণীর অন্যান্য বন্ধুদের উদ্দেশ্যে বলছেন, সেটা না, উনি কোনো মনের প্রাণের কোনো বন্ধুকে বলছিলেন, যথেষ্ট বয়স্ক একজন লোক, তার কথা শুনে এরকম মনে হয়েছে। তো আমরা যে আমাদের

0: অ্যাথলেটিক্স প্লেয়ার ছিল
1: মা।
0: হ্যাঁ, তো আমার খেলাধুলার খুবই শখ ছিল, কিন্তু আমি সেরকম প্ল্যাটফর্ম পাইনি।
1: 17 বছরে শ্বশুর বাড়িতে চলে এসেছি।
0: হ্যাঁ, আমি প্ল্যাটফর্ম পাইনি। গান করতে ভালোবাসতাম, বিলুনিয়াতে এসে অনেক প্রোগ্রাম করেছি।
1: আচ্ছা,
0: অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু প্রবলেম ছিল আমার, যেমন থাইরয়েডের প্রবলেম, গলার প্রবলেম। এখনো হয়তোবা শ্রোতা বন্ধুরা শুনলে বুঝতে পারবে আমার গলাটা সেরকম ক্লিয়ার না মনে হচ্ছে আমার কাছে, কারণ আমার থাইরয়েডের ইস্যু আছে তো অনেক বছর ধরে।
1: না, ঠিকই আছে, হয়তো তোমার সেই আগের মতো নেই,
0: সেটা
1: হয়।
0: তো আমি এটা কন্টিনিউ করতে পারিনি সেই গলার প্রবলেমের কারণে।
1: আচ্ছা আচ্ছা।
0: তো তারপর আমি যোগার সেন্টারে নিজেই যাই, মেয়েদেরকেও দিয়ে দিই, নিজেও করি। তো 2022 একবার স্টেট মিট খেলে জিতে গেলাম, তো ন্যাশনাল করে আর জীবনের প্রথম, জিতি আর না জিতি
1: করেছো তো?
0: হ্যাঁ, করে এসেছি ন্যাশনাল। ওখানে প্রাইজ নিয়ে আসতে পারিনি, ঠিক আছে, কিন্তু ন্যাশনাল সেটা হরিয়ানাতে হয়েছিল।
1: হরিয়ানাতে কত কত সালে?
0: এটা 2022 হয়েছিল।
1: 22 তো কিছুদিন আগে।
0: হ্যাঁ, 22 হয়েছিল, আর পুরো 29 স্টেটের লোক সেখানে ছিল।
1: মেয়েরা গেছে তোমার সঙ্গে?
0: না, মেয়েরা যায়নি। তখনই মেয়েরা করোনার সময় মেয়েদের কেউ মাধ্যমিক দেবে, পড়ার চাপ বেড়ে গেছে, ওরা বন্ধ হয়ে গেছিল, ওদের মার শুরু হয়ে গেছিল।
1: আচ্ছা আচ্ছা,
0: কি বলবো। তো আমি এভাবে মানে এটাকে এরকম করে নিয়েছি, মানে এটা না করলে আমার হয় না। তা আপাতত ভোরে উঠে আমাদের একটা হেলথ সেশন আছে, একটা কমিউনিটির সঙ্গে যুক্ত আছি, আপাতত হেলথ কোচ হিসাবে কাজ করছি।
1: বাহ, দারুন! এই না জীবন, নানা রঙে রঙিন
0: রঙিন, মানে আছি। গান বাজনা যখন ইচ্ছে করে গান নিয়ে বসে যাচ্ছি, ভোরবেলা উঠে যোগা করাচ্ছি, নিজে করছি, সবাইকে করাচ্ছি, দুপুরের টাইম অবসর হলে জুয়েলারি বানাচ্ছি।
1: বাহ, বেশ দারুণ, এরকমই থেকো বনশ্রী। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বনশ্রী রায়, নানা গুণে গুণী একজন মহিলা। তার মনের কথা আমরা এতক্ষণ ধরে শুনলাম। আজকের অন্যরূপা আমরা এখানেই শেষ করব। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমি নারী অনুষ্ঠানে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান অন্যরূপা। এতে অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন বনশ্রী রায়, হাতে তৈরি গয়না বিক্রেতা। সাক্ষাৎকার গ্রহণ করলেন সুপর্ণা সাহা।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপর শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

আপনারা শুনছেন চন্দ্রিকা চাঁদ ছবির গান, পরপর দুখানি গান শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। এবারে শিল্পী আশা ভোসলে, শামশাদ বেগম ও সহশিল্পীরা।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একই ছবির গান, আজ শুনলেন চন্দ্রিকা চাঁদ ছবির গান। এর সাথে শেষ হলো আজকের মতো অবকাশ রঞ্জনী অনুষ্ঠান।

আকাশবাণী পিলোনিয়া, এখন শুনুন লোকসঙ্গীত অনুষ্ঠানে লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম শিল্পী স্বপন বসু।

আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন ককবরক অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠানে প্রথমেই শুনুন ককবরক নাটক ওয়ান সুক্তাই এর দ্বিতীয় পর্ব, রচনা উত্তম দেববর্মা।

0: বুলুং নগদা তং নরং বুকুংনি থাঙ্গে উ গংখর মুরানো হোক হগিরি লেলিয়া মাইক ফাইম কিসা কাইরলায়ানে
1: তোমা মাইলা কানে বামা
0: গারো কসা কা থাঙ্গে তং মন অবন কাইরলায়ানে
1: ইয়াংসে হিমদে উ গংখর মুরানো হগিরি লেলিয়ানে আমা দাগি উ মাইরো কানে ফু
0: হিমদি তা তাম খলে তং না সা
2: গামের নগদা তং হেন
1: সাবং কা অ লগদা ফাজি হাপাজি নগ অমাকলুং নি কাগ্রন তো বাসে সুর ফাগিরলা
0: হি কাকা দুমা নংদি
1: তাম ববতে সামনা ফাম সা কি লক
2: সে গার আংকাই তাকলা নি ন সিগ লামা ন খেঙ্গা দা হনি সুনা ফাইমাসে
1: সে লক অং ইয়াং ইয়া তাকলাই বড় গ খেঙ্গনা খেঙ্গনা হনি ছাই তো হই নঙা ব বসর বসে সং তো খাই তাই ইয়া গো রং পুছা ক্রিং মা জরা গো নঙা বোন ক কতা কতাল তিখলাই তং ভাগে ন অংলা
2: তাম বসর সে সুনি তং রং পুছ সেন মাগে নং বা সু চিন্তা নাং তং না আং সি তং ব্লা আয়া কো দারা নঙা ন কক সে খনাগ্রা দে ফাজি নি না বুরিমা ন ও কখামি বুঝাজলা বাইফানো আর লাইছিনো নমা তামহি বাবা তাকলাই বুঝাজলা কানি হনই কগ্র সুসিংবা কিয়া আবতে ও সুসুরনি বুঝলা বাইছে খারি থাং লাগিয়া পুং বকাই জল জেকি তো হা তাকলাই জেস পনো সরে কামাং গাই কাস কাইছি নাই হিনই আবনো নে হজুক বাই রলাইন নি শালাঞ্জা ফাইমা তা আনর বা তামহি
1: লক নঙা আসু জানো আসু ছাই জং হং কাবা থিং ন কাইলে মানানে পিয়া আন আংসা জনি জত মানে খুঁড়ে বরণ পোশাক যত নাই খেলা খেলা গছি মানা দেন পিয়া আঙ্গেলা আনি উপায় কী তাই
2: দাঁড়া নাম বা তামো ওয়ান সুখ তো হলো আও বা রাই দাঁড়া আহ তো তং পুসুকলাইকো কালবারি দিন দে দোকে খাইছি দেন সময় বকরি খেয়ে
1: নং যখন আনো গছি গছি হিং মা গছি নাই মিলে খেলা সুসুকু বার বছর বসে মা বসে খেলাব খেলানো খেলাইছিন তা

0: 어 캐더링 삼은 거 땅바야 어부시로 타는 소멀레리 정카 어리다지 이리다지 마도 쿠바케 안 어부시나 소멀 타글라
1: 히 쿠바케 아싸카디
0: 어 까마랑은 티니 저토랑 따로 허버디 근데 뭘 카나 파글락세
1: 코로 부슬라 까마라로 카냐바
0: 코로바 파캬 버는 저는 비슷 다그러고 있다 바키 카나로 허디 안 가리로 봐 타블라 어부 아르 탕스 마나엔라
2: 가가가가 তার বাছনি রং রক কুড়া কলাং হেন কামলানি
0: সমুকি মার পান আঙ্গ
2: আ বেরা মর বেন মন পাখি হে
0: কো রং রং খেন তা
2: না
3: আ আনো বড় রং রক সনাই টং ভাই আনি ইয়া গো বড় রং টং নাই ও নু বাছি ইয়া গো সানে জি
2: ওহো নর বাম সকে রং টং লাই হে দা কাগা তো
0: আ উন্দিন দা নো
2: জিস্তে বিয়া গো সিগো দিতা আইলে বাছি রিতা নু খাইপে মে থন থন নং গ বাছে আ বাছে চিনি কামলানি রং রক কিছার হগা দে কে
1: কই রং মা কিসা কম সুকলাই খবলা অডি ফানতলাং তা তাই বাকি বা খানা ফাকে মালং ফিরানু নিন দাদা ফাকে আংকে
2: আকে দরহ দিকে সুম হরঙ্গ দাদি পারবা হাতাল
0: বাদর
2: কলু হ্যাঁ নি খগলু দাদি নি
0: রং র বাকি দরা নিও তাম যতন ঠিকঠাক রে তা
2: আন গে নং 20 টাকা যতন 20 টাকা মানা কলাই নবলে ও কুমু সংন বরি নাঙ্গনে
0: কুমু খাবলব নাছি নংছে
4: ইয়ানসে অনসুতে নিনখরা খনাকা ফাইয়ে তিনিসিনো ব্রিমেন আর ওয়াইকলাইফনো বেরে ফাইয়েন এলে সব সময় ওয়ালাই বুলাই উলমান হিসে খনা জং
1: হামলি তা থাঙ্গা বাবা লখা হঙ্কা ও পুনত রন সে সামনো কলাং না নিকিসে
4: গে বাউ খেবং রানি বিরন পন সাইকলাং আর তা তিনি পুন কে সব সগাল দিন
1: হঙ্কা নং ব্যাগ রগ মানি দাসি দি ও কে
5: সামো বাস
1: পুনতাং রা কিসা চক সুগার দ সঙ্গনে বাইয়া জে সঙ্গরা লাইকালাই থাং থাগিরা না
5: দাতি ফানে খাদি তা আংবো সাজিং সুজুরো সামুরো কোয়া
1: আকং সারাং হলাং চপ সুগ দি দ
0: ওবর ওয়াসিব ন হকর বের মে খানা খালি ওয়াইকালে ফু ওয়াইকালে আবু তুমি মাথা তম তার হকর থাং খাইমি ইয়া
1: আমা সুল তিনি কিসা পারা বেরা ইয়া ন তাবু পড়া পারা থানা নই টং বা আইগো হুমি মাইজ কিসা রাইনা হাদি মানি
2: সাবা পারা থানা থানা হনি টং যাও কানে লাহিলিয়া দা সারাদিন পারা থানানি
1: আং তামুংবা
2: তাম হাংরাই ছেনা দা মানজা আ হুংনি মাইলে থুমুনিয়া হিনতিয়া আজে পারা থানা হাল হাল তিবা
1: হাংরাই ছেনা পুরু সিমিদা পারা বা থাংছে হা নে রেঙ্গে রেঙ্গে পারা থাংমাইয়া দেব থাসে থাংমাই যা
2: ও বাবা আম তে কক সাই তং বলে ননলাই থাপ পারা না মুসুং খাতা আ
1: দরলা
2: বল তাং দে
1: দরলা সা কিসা না নি ছাক তাং নাই লা সা আং বাসুলে তাই কিরি টংলিয়া নিন পারা হনই
2: ননল তিনটা শলিয়া তাস তাং হিনাই কে মেন্দ্রা
1: আয়ু ও মাইয়া
3: আমা আয়ু আয়ু হনে টংলা যাও খানর কি সেপন লাশ লালিয়া দা হরদি বর সাদি বর খালে ওয়ালে টংলা জানি নংনি বর লাং টংনো সলাজি সিও নসনো আরি রক তাম মানে নং ন বিহে রক

0: 하야 그 아삐여 빠 아마 바보 송우 승람 티켄 국한께 응구로 하마 근앙바 나이 통롱 나이다
1: 그거는 빙다
0: 아바 하녀 잡다 크나토고 우건 나이 톡자고
1: 인가 탕진은
0: 앙 보가디 탕우 자게 그 탕진도 살보 탕가
1: 아니 뭐 사다로 속속 자게 코 송나 망가네 양세 파디 딱라 슝 알가 살라야는 어 버러로 거이똥 우이 슝 군 파노 우눅티 콜라이 망가라 তাই আমার বাবু সঙ্গে সঙ্গে আলকাটা অনেক নাকায় রামপুরের উতাছা তালুগান
2: তামা আলকা আলকা নি তং যাও কা নে সিং তাবা আল কংক্রিট তামা সানাই তামা বাও খাতি নাই নিং আম বনন কক কতা কতা টিকলে যাও খা বড় নে আব কক কতা কতা টিকলে অ উ সগাঙ বং বহ পেরনি ফাকেবা গরেন ক্লাং দা খনাতা আন মন ফসং মাহাই সিং আলকা সাউ হনে খনা গলে রাংসের ইসা মাংসের হরা নে আন ফবাও ছিরা লাখ সামনি বসা সনি গিদা
1: আংবা আনি বাবু সনো লাগছেন বুসাড়া হনু ছাতলে
2: তাই কোন কক তাসরে ঝিরিং ঝিরিং মাইরা খুরিয়াকে খুরি দে তাম আমপি তালবালে তালবালে কোং মাং সাইতং ন
1: আং খুরিয়া মজবসা দে মজবসা ইয়া খুজু খুরিয়া তা
2: আমা আমো মাইরা খুরবা দে ও মরজং মা তিমা মাদক তং খা তমা বা আল কর সাতরং না নে হেনে
1: তাম ওয়ালে লাই তং লাই যাও খা হি সাফাজি লাসি লাই ইয়া দ নরো হমদি ওয়ালে লাই নে নি
3: অংখ অংখ বুজি বাখিয়া ও কুতুলাই মানে তমরং ন বড় আলকাসানা হাল হাল নিগে দিলাই আং আগিনে খনে পেবি খেবঙা তমুরং ন আম বাগনে ওয়ালা সুগলা ইং দংলাইউ বংন আলকার নখ জমা হামজু নং মতাম হি
1: ও হাগে ও বড় বা মই বিসিং বিসিং কক সাবলাই ওয়ালা লাইং দংলাই তা তা থং তা আংকে বা কাম কক সিবলা গোম ফাসং খবর হই ন খুশি বাজি কে তাই মালাই বলে হিকা ব
3: জানে যা যা সুং দংলাই সু আং গো বিছিলে সাদক খাই অবরং ন আ সে কলেজ পড়ি তমনি বতাম নি জও বুরিন খক্তু বখাবা হেঙ্গে বুড়ি খক্তু ইয়াঙ্গেবা তেওঁ তাকিৰ কত কত মানুহ চিং বাচুক ৱালা চুক লাগিলে খামু সৌৰৱ খালে নাঙলে খামু চিং বঞ্চি নিনো খুৰ বাচুক কেচি কেচি ইং লাগি নাঙলে খামু কাহাম কৈ চলি মালে খামু তা তাকিলে মানুহ চাওঁ বা চা চা ৰং ন কিছুমান বুজি অ চলাচা ৰাণা তাবা চিনি
2: বাকে বাজার থানাকা ইয়াগো রং পুষা ক্রিম মাসন ভাই সম উফ চিন্তা নাং মালে
1: হি আন ইয়াগো 100 টংগো অমবা না হাতি হাবর খলাইতো দিতা
2: আ কং অ রং 100 বৈত মা মানি পাইনা ইয়াং লা আলকার অংখরি রি রি জা কাম বাবু সং ভাই মাটি মুটি উপাজি খ তাই কান মু লং ই ক্রিয়া ও পাঞ্জ মু চুঙ্গো উফ চিন্তা নাং মালে
1: আহা অমবা না কি সা ঠিক হই বাগে টুব দিতা
2: আ আঙ্কে নিনি কম মানা রেখে নেন বলে আং থাকা দো
1: দাদিন ফাঁকা খাদি

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরক নাটক ওয়ান সুকথাই এর দ্বিতীয় পর্ব, রচনা উত্তম দেববর্মা। ককবরক অনুষ্ঠানে এখন শুনুন ককবরক আধুনিক গান ধনেশ্বরী দেববর্মার কণ্ঠে।

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরক আধুনিক গান ধনেশ্বর ধনেশ্বরী দেববর্মার কণ্ঠে। ককবরক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন অনুষ্ঠান খেতে খামারে। এতে আজ শুনবেন যোগে হবে রোগের বিয়োগ, আজ 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে নাটিকা।

0: नाही रे कोई
1: ओ
0: हाजे तो सुगंधर बच्चे हाथ रे जाईल कोई
1: म्हणजे सकाळ सोळ जाईल कोई
0: म्हणजे सुगंधर मतो टीव्ही डूइंग करी बुझती सहाटा खाई इबार हास रे सुगंधर तुम कोता होता किसी हराम छुलो बुझती
1: अच्छा
0: और शरीर तो आगर मतो
1: अरे ভালো করে টিফিন করবি গরজে শুন অহন আন্ডা খাইতে আরেনি কসে খাইলে হজম হয় না তারপরে কুদাল দিয়ে জমিতে দুই কূপ দিলে কোমরে ধরে যায় কই মেরুদণ্ড ব্যথা করে
0: আগে তো বিশ্রম করছি
1: পরিশ্রম করছি খাইছিও হজম হয়ে গেছে অহন কি শরীরে শক্তি হয় না বল হয় না বুঝতনি
0: আসলে মানে জানি
1: আমরা কি কাজকর্ম কি একটা বন্ধ যে বুকের মতো লাগে হাডুর ডাক্তারের ট্যাবলেট কদান দিছে এগুন খাইয়ে খাইলে দশ মিনিট ব্যথা কম থাকে আবার ব্যথা বুঝতনি কুমোর হাডুয়ে এনে ধরে রয়েছি বুঝলাম যে বাবুরে বয়স হয়ে গেছে আর মনে হয় জমিতে কাজ করতে আর কি উপায় আছে ডাক্তার দেখাইলে ওষুধ খাইলে দশ মিনিট ভালো থাকি এই একবেলা ভালো থাকলে একবেলা অসুস্থ হয়ে যায় এর মধ্যে খাইলে ডেক দে হজম হয় না তুই সুগন্ধার আয় কিছু খাই দেন সার ইয়ে খামু মুড়িগুদ্দুর খামু খিললাম সুগন্ধা কছে অন্যদিন আমরা তো আটুর দেরিতে যাই সন্ধ্যাবেলা যায় বিকালের দিকে যাই
0: সুগন্ধা তো আজ হাজ বেইনে যাবে কয় না
1: সুগন্ধার গেটের সামনে চলে আসি ডাক দে সুগন্ধা কি
0: সুগন্ধা
1: উত্তর দেন না যাই না উত্তর দেন না
0: কি হবে
1: উমা
0: সুগন্ধা
2: যোগে হবে রোগের বিয়োগ বয়ো বয়ো
0: সুগন্ধা নিজে নিয়ে দেখো সুগন্ধা হান না গেতে মাসির কাছে ঢুকছে নি কেন হানে হেরি মেরঙ্গা
1: ঘেরে কইছে আরে সুগন্ধা ব্যায়াম করে আর টিভিতে দেখছি ব্যায়াম করে নে
0: ও হেরি মেয়া তো টিভিতে দেখছি
2: বয়ো বয়ো বয়ো
1: বসি
2: তোমরা আজ যাকে সকাল সকাল আছো ভালো হয়েছে তোমরা যে সকাল সকাল আছো ভালো হয়েছে মা কমা শান্তি লাগে এতক্ষণ যায়
1: সুগন্ধা আর নাকি এতক্ষণ ব্যায়াম করছে
2: ব্যায়াম করি আর ব্যায়াম করি আর আরে এদিন অফিসে গেছি যে হ্যাঁ অফিসের সব লোক তোমার সব কোয়াবলি করে যোগে হবে রোগের বিয়োগ যোগে হবে রোগের বিয়োগ তাহলে আসলো তো কথা ঠিক
1: আর মানে যোগ কিন্তু অঙ্ক না
2: আরে যোগ ব্যায়াম যোগ ব্যায়াম
1: ও আচ্ছা
2: এই যে আমরা রোগলি কই যাই রোগলে দূরাই দূরাই দূরাই ডাক্তারে যাই ডাক্তার ওষুধ কোথায় দেন ওই গ্যাস্ট্রিকের ওষুধ ওই ডায়াবেটিস ওষুধ ওই প্রেশার ওষুধ খাই তো অসিদ্ধান্ত করছি যে না ওষুধপত্র একটা না হাজতে না কামু হ্যাঁ ওই তাজ দেখছো নি
1: সুগন্ধা
2: ব্যায়াম করছি দেখছো না সেটাও চলে গেছে না কত বড় আছিল না বেশ কদিন কিন্তু ব্যায়াম করিয়া কিন্তু
1: ও সুগন্ধা এই আনের বাড়িতে আইতে আইতে এই রাস্তা দিয়ে আইতে আইতে নুরগেরই কথা কই হজম হয় না বুঝছেন নি খাইলে আজকাল দুই তিন দিন আমার দশ বারো দিন আমার এই কুমুরে হাড়ুয়ে বুঝছেন নি এমন ব্যথা ধরে রয়েছে দুই কুদাল কাছে করতে পারিয়েন না ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাইছি বুঝছেন নি ওষুধ খাইছি যেন কামন না
2: আচ্ছা
1: এই অবস্থা
0: আরে
1: কইছে সেম সমস্যা আয় বুগির এক বেলা খাইলে হেডিয়া হুলি থাকে হেডিয়া হাফি থাকে সুগন্ধা এখানে কোন আসন আছে নি কঞ্চে এখানে কোন আসন আছে নি
0: আর বুঝেনি শরীরে ওজন টোজন হারিয়েছে মতো লাগে
2: আচ্ছা অন ঘটনা হচ্ছে আমরা বুঝিনি এই যে বেশি রোগ হলে তো জন লাগবে কিন্তু ওই যে অফিসাররা কয় আরে ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর হ্যাঁ এটা আর কথা নেই কিন্তু অফিসারের কথা ডাক্তারের কথা বুঝিনি তারপরে যে ওই যে কিষান বাণীতে ওই যে প্রাণী চিকিৎসকরা আয়ে না হেতরা কয় না হ্যাঁ তারপরে তোমার ওই যে কৃষি আধিকারিক যারা আয়ে হেতরা তো কয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর
1: নুরগিয়া ইয়ার অর্থ কি জানিস আমি শুনতে শুনতে বুঝে গেলাছি মানে তুই রোগনের আগে ব্যবস্থা গ্রহণ করিয়া লাগবে, আগে ওষুধ খেয়ে লাইবা
2: রোগ না না না না রোগ রোগ হইবার আগে
1: ওষুধ না তুই তো জমিতে নজানি নিজের হাতর হয়ে দিবি
2: রবিবার আগে ওষুধ খাওয়া লাগবে না। রবিবার আগে আমরা বিশেষ করে যেমন আমরা যেমন ওই যে গরু ছাগল, হ্যাঁ গরু ছাগল পশু পাখিরা আমরা কি টিকাকরণ করাই, এটা হচ্ছে আগে চিকিৎসা আর কি।
1: বুড়ো হয়ে গেছে টিকাকরণের সময় আছে নাকি?
2: আমরা না ঠিক আছে, কিন্তু আমরা যারা বিশেষ করে যারা বাচ্চা আর কি, বাচ্চারা যেমন আমরা হাসপাতালে গেলে যাবো না কয় না, বাচ্চারা বিভিন্ন টিকাকরণ করার জন্য ঠিক আছে না, এলাই আমরা তখন বয়স হয়ে গেছে, আমরা মা বাবারা ছোট থাকতে যা দেওয়া দেওয়া আছে ঠিক আছে নি, তো অন আমরা কি ব্যবস্থা করা লাগবো, আমরা একমাত্র হাতের সম্বল হয়েছে ব্যায়াম ঠিক আছে নি। আমরা যদি সবসময় হ্যাঁ আমরা যদি সবসময় যে যোগাসন মানে যদি যোগ ব্যায়াম করি আর কি, হ্যাঁ বিশেষ করে তোমার
1: ভাল লাগে সুগেন্দা, হ্যাঁ অন্যদিন তো ডেইলি তো আপনার এই খেত কৃষিলই কথাবার্তা কই, আর যা একটু আলাদা এই যে ব্যায়াম স্যাম শরীরের যত্ন নিয়ে কথাবার্তা কইতেছেন খুব ভাল লাগে, এটা দরকার, আমরা তো বয়স
2: সেই কথাই তো। আর আমরা যদি সবসময় যদি যোগাসন করি, হ্যাঁ যোগাসন যদি করি তাহলে আমরা কিন্তু ওষুধ ছাড়াই, হ্যাঁ ওষুধ লাগবে না, ওষুধ ছাড়াই আমরা কিন্তু যে বিভিন্ন আমরা শারীরিক মানসিক যে বিভিন্ন রোগ আছে না, বিভিন্ন রোগ তো কিন্তু আমরা নিরাম মানে রক্ষা পাইতে পারি।
0: ইয়া কিন্তু মনে কই ইয়া কিন্তু সুগন্ধা ঠিক কথা কইছে,
1: একেবারে বাস্তব কথা
0: কইছে, যদি ভালো থাকে পুরা দুনিয়া টাটা লাগে,
1: খেত কৃষি কি এর সংসার সংসার
2: কিছু ভালো লাগবে না ঠিক নেই।
1: আচ্ছা দুইটা দিন ধরে আর হজম হন না বুঝলি, আর নাতি ইয়া কজে দাদু তুই একটা কাজ করো বজ্রাসন করো কজে, বজ্রাসন করলে সব হজম হয়ে যাবে।
2: নাতি আর কি তা কইছে বজ্রাসন উপকারিতা কিছু কইছে নি?
1: হ্যাঁ কইছে, কইছে এই দুদিন ধরে আর দেখাই ওদের, আই তো মানে ভাত খাওয়ানোর আগে আমি চেয়েছি সকালে ভোরবেলা উঠে করুম, একদিন দেখা দিছে করছি উমা নাতি কে না না এ খাওয়ানোর পর করুন লাগে, খাওয়ার পরে করবেন কে বজ্রাসন পাঁচ থেকে দশ মিনিট ধরে করবেন। তো আমি কে নাতি হুন হুন তুই এত কিছু কেন জানোস, এগুলো বলে স্কুলে শিখা ব্যায়ামের ক্লাসে, ইয়ের নাম বলে বজ্রাসন, এমনি উল্টি পায়ের গুড়া ধরি এনে করে যে ইয়ের নাম আর কি। তো আমি বললাম যে কি কি হয় কসে বাবা, আর কেন বুঝাই গেছে দাদু ভাই কয় যে দাদু আপনি যদি বজ্রাসন করেন আপনার এই যত রকম খানা খাইবেন খান সব হজম হয়ে যাবে কই, আপনি যে কোন ফ্যাটফুল ফুলি থাকে এই ফ্যাটফুলা একদম একদম নিরাম হয়ে যাবে কই যে।
2: আরে বজ্রাসন কোনটা মনে ওই আমরা ফাগুটায় ফাগুটায় খাটের উপরে বা ফ্লোরের মধ্যে আমরা বোঝে বুঝি
1: আরি ওই তো এই আমরা সামনের দিকে নমস্কার করি হাগুটায় হাটু করে বুঝে এইটা আরি
0: ভূপেন্দার কই
1: এনে হাডু হাডু ভাঙি বুঝছেন না, হাডু ভাঙে হাডু বসে বই সামনের দিকে নমস্কার সূর্য নমস্কার মতো বইছে
2: এই অত হাত সামনের দিকে হাঁটুর মধ্যে রাখতে আরো
1: হাতে এই বজ্রাসন আর কি। তুই কয় যে এই আন্ডার যে ওই খাইলে হজম হয় না এর কারণে আন্ডার লেপটিনের সমস্যা হয় এই সব যাইব কই, তো আমি কে আত কুমুরও ব্যথা করে হাড়ুর তো ব্যথা করে, দাদু ইয়ান তুই করো কুমুরের হাড়ু ব্যথা যাইব কই, আয় তো হারি না বয়সের লাগে আর দেখায় আয় তো হারি না আয় তো বইতাম হারি না হাঁটু বইতাম পারি না এই করতাম হারি না, দাদু ইয়ান করো করলে দেখবে তো তোমার মনও ভালো থাকবো হজমও বাড়ি যাইব তারপরে কুমুরের হাড়ু ব্যথা যাইব কই।
2: আমরা এই যে যোগ ব্যায়াম আছে না, এই যোগ ব্যায়াম যদি আমরা করি হ্যাঁ তাহলে আমরা কিছু কিছু রোগ যেমন তোমার উচ্চ রক্তচাপ যেটা প্রেসার আরি হাই প্রেসার ঠিক আছে নি, হৃদরোগ হ্যাঁ
1: হৃদরোগ
2: আমরা উচ্চ রক্তচাপ তারপর হৃদরোগ এই এই একটা রোগ থেকে আমরা নিরাময় পাইতে পারি বুঝছো নি। আমরা নিয়মিত যদি আমরা প্রাণায়াম করি হ্যাঁ প্রাণায়াম যদি করি হ্যাঁ আর এই যে প্রাণায়ামের মাধ্যমে তোমার যে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ আমরা নিরাময় মানে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি আর কি বুঝছো না। তারপরে সে তেমন কিছু আসন আছে হ্যাঁ যেমন তোমার মৎস্য আসন হ্যাঁ যদি আমরা করি তাহলে আমরা যে ডায়াবেটিস হয় না ডায়াবেটিস এই ডায়াবেটিস
0: সুগার তো
2: হ্যাঁ এই আমরা যদি তোমার এই যে মৎস্য আসন করি তাহলে আমরা কি বলবো যে আমরা যে অগ্নাশয় আছে না যে অগ্নাশয় থেকে হ্যাঁ যে শর্করা আর কি যদি আমরা শর্করা নিয়ন্ত্রণ করে যে আর কি ডায়াবেটিসের যে মেন জিনিসটা আর কি যেটা আমরা নিয়ন্ত্রণ করি যে অগ্নাশয় সে অগ্নাশয় সুস্থ রাখবো বুঝলি নি। অগ্নাশয় সুস্থ রাখলে অটোমেটিক তোমাকে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবো হ্যাঁ। তারপরে জমা তোমার বৃক্ষাসন, হ্যাঁ কিছু আছে যেমন বৃক্ষাসন, বৃক্ষাসন যদি আমরা করি তাহলে আমরা কোমর ব্যথা এবং পিঠের ব্যথা
1: রক্তচাপ নিয়ন্ত্রণ হিয়ান লাই আর নাতি আরেকখান কইছে এটা কইছে জানেননি পদ্মাসন করিও, পদ্মের মতো বই পা ভাঙি কইছে পদ্মাসন করিও, পদ্মাসন করলে তোমার মনটাও যে উস্ত্রস্থির থাকে এই মনটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ কম রক্ত বলে কন্ট্রোল হয়ে ফেলবে,
2: রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে,
1: হিয়ানে বলে হজমও সাহায্য করবে,
2: আমরা রক্তচাপ যদি নিয়ন্ত্রণ থাকে দেখবে আমরা যে প্রেশার যদি ঠিক মতো থাকে, রক্তচাপ মানে প্রেশার আছে বুঝলি, ও ইংলিশে কয়ারে প্রেশার বুঝছো না, এই রক্তচাপ যদি নিয়ন্ত্রণ থাকে আমরা অনেক রোগের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো, ঠিক আছে
1: হাডু ভাঙিয়ে বই ধ্যানের মতো বই সুজা মেরুদণ্ড করি বই আর দুই হাতের এনে ধরবি তুই আর শিখাই দিব আর নাতি ভালো ভালো ব্যায়াম পারে
0: আর কেন
1: আর নাতি ভালো ভালো ব্যায়াম পারে তুই সুগন্ধা এই যে টিভিতে যে মাঝে মধ্যে দেখি আর যখন করছেন নাকের শব্দ
2: অনুলম বিলম
1: ইয়ান করলে কি হবো ইয়ান
2: ওমা এটা করলে কি বলে হাঁপানি যায় অনেকে এজমা এজমা এজমা কয় না অনেকে
0: শ্বাসকষ্ট,
2: হ্যাঁ এই হাঁপানি করলে এই যে হাঁপানির এই যে সমস্যাটা বুঝছো নি যে অনুলম বিলম এবং গভীর শ্বাস প্রশ্বাসে বুঝছো নি আমরা যদি নি তাহলে আমরা যে ফুসফুসের কর্মক্ষমতা বাড়বো, ফুসফুসের ক্ষমতা বাড়বো, ফুসফুসের ক্ষমতা বাড়লে কি হবো আমরা শ্বাসকষ্টের মতো সমস্যা এই সমস্যা কিন্তু আমরা দূরে যাবো বুঝলি হাঁপানি দূরে যাবো, তারপরে তোমার আমরা যদি আরো কিছু ব্যায়াম করি অনুসমিক আছে কিছু ব্যায়াম যেমন সূর্য নমস্কার আছে না এরকম জাতীয় যদি আমরা কিছু ব্যায়াম করি তাহলে আমরা তোমার যে আমরা যে অস্থির অস্থির যে হাড়ের জয়েন্ট জয়েন্ট ব্যথা আছে না, হ্যাঁ যেটা আর্থ্রাইটিস কয় আরি ঠিক আছে না, হ্যাঁ যে ওই যে হাটের জয়েন্ট জয়েন্ট ব্যথা আর এরকম ব্যথা বেদনা মানে দূরইব এবং এটা কি মানে সবল হইব আর কি আমাদের জয়েন্ট গুলো সবল হইব বুঝছো নি,
1: কারণ আমরা তো এই বয়সে আচ্ছা সুগন্ধা এই মায়ের লোকেরও তো করতে পারবো
2: কেমন সবাই করতে সবাই করতে
1: এই রোগ তো এগুলো তো শরীরের বিভিন্ন
2: সমস্যা
1: কয় আজ ইয়ান রে কালি এই একটান দিন শান্তি নেই বুঝলি এই কোমরে ধরে রয়েছে রে এই মাথা ধরে রয়েছে রে এই বুকে জ্বালা রে হজম অন্যান্য
2: আর গ্যাসের সমস্যা সবের আছে গ্যাসের সমস্যা সবাই আছে, হ্যাঁ যেমন তোমার পবন মুক্ত আসন বুঝছো নি পবন মুক্ত আসন ধনুর আসন যদি আমরা করি তাহলে পেটের আমরা পেটের রাখি পেটের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে না এদের মধ্যে তোমার রক্ত চলাচল ঠিক মানে সঠিক হইব যদি কোনখানে রক্ত চলাচল মানে কম থাকে আর কি সঠিক হইব এবং তো কোষ্ঠকাঠিন্য আমরা যে মানে কোষ্ঠকাঠিন্য যেটা হয় বুঝছো নি কোষ্ঠকাঠিন্য এবং যে গ্যাস্ট্রিকের সমস্যা এই গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু দূর হইব আর সবচেয়ে বড় ব্যাপার হইলো শুনো আমরা তো সবাই বিভিন্ন ধরনের ব্যায়াম করুম, হ্যাঁ ব্যায়াম করার আগে হ্যাঁ যে ব্যায়াম করলে তো বিভিন্ন ধরনের রোগ যাইব তারপরও আর বিশেষ করে আমরা বিশেষ যদি কিছু জটিল রোগ হয় হ্যাঁ সঙ্গে সঙ্গে তা অনেক সময় আমরা অনেক অপারেশন হই না বিভিন্ন কারণে অপারেশন করা লাগে অপারেশনের পরে কিন্তু যোগাসন শুরু করার আগে অপারেশনের লোক যারা আর কি বুঝলি তারা যোগাসন করার আগে কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার বা যারা যোগবিদ আর কি হ্যাঁ যারা বিশেষজ্ঞ যোগা মানে কি
1: ডাক্তারের লোক কথা কই
2: যোগ ব্যায়াম প্রশিক্ষক যারা
1: মানে অপারেশনের রুগী তো কোন ব্যায়াম গিয়ে শরীর ঠিক হইব কোনটা ঠিক হইতো না ঠিক হইতো না ভালো করে জানিল সব ব্যায়াম করতে হইতো
2: সব ব্যায়াম করতে হ্যাঁ ভালো করে পরামর্শ নিয়ে ব্যায়াম করা লাগবে
1: সুগন্ধা এখানে হাসির কথা কই বুঝিনি আয় তো হারি না বুঝিনি ওই নাতি দেখা দিলে দুইবার করিয়েন না এই বিষয়ে মনে করেন ওই বজ্রাসনে দুইবার করছি না আয় এনে হাত পাশারি দিয়ে হরি থাকি ওমার নাতি কি দেখো জানিনি ও হিয়ানো বলে আসন হাত পাশারি দিয়ে যেন হরু রয়েছি দাদু হিয়ানো না আসন
2: বাবা আসন আরে
1: বুঝিনি তুমি হাত পা এখন সোজা করি একদম হাত পা সারি দিয়ে ভরে দেখতে হইব তুই আমরা তো ঘুমাইতে সময় দিকে বেঁকা যায় দিকে বেঁকা যায় সোজা হয়ে শুয়ে দেখতে হইব তো হিয়ান বলে নাম হচ্ছে ওই সুগন্ধা জিয়ান করছে সভাসন হিয়ান করলেও বলে ঘুমো ভালো হয় ওই এই আমরা যে ভুলি যাই কাল্লা ভুলি যাই ওই যে কৃষি বিষয়ে গেলে কত কথা আজ যা করলে কাল্লা ভুলি যাই হিয়ান ঠিক হয়ে যাবে এরপরে এই আমরা এই মনে কত ধরনের চাপ থাকে না এই বাবুরে হিন্দি লোন লছি হিন্দি লইছি হিন্দি বাজার করো হিন্দি কত কিছু নষ্ট হয়ে যায় এই মানসিক চাপও বলে ঠিক হয়ে যায়
2: এই যে যোগে হবে রোগের বিয়োগ বুঝছো নি এই যে যোগের মানে যোগাসনের এটা এত গুরুত্ব এই জন্য তো প্রতি বছর তোমার একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।
1: আরে সুগেন্দা, ওদিন ওই রেডিওতেও কজন শুনি বুঝলেন নি, একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস, যুবঙ্ক শিখাইব বুঝলেন নি, ও ব্যায়াম করাইব না, সবাই মিলে ব্যায়াম করি, মানে এটার উপকারিতা সম্পর্কে জানবো নাকি।
2: শোন এই নুরুল কই যে আমরা রকম সমাজের মধ্যে যে আমরা বাস করি, ঠিক আছে, এই যে আমরা তো বিভিন্ন রকম সবজি ফলাই না, আমরা সবজিতে কি দিয়ে
1: আমরা সার খাইয়ে কিছু করার নাই।
2: তারপরে কৃষি দপ্তর তো যদিও জৈব চাষ দের আমরা জৈব ভাবে কিছু কিছু উৎপাদন করি, তারপরে কত কিছুটা হইলেও আমরা বিভিন্ন রোগের হাত থেকে রেহাই পাইতে পারি, ঠিক আছে। আমরা বাজারে যা খাই সবকিছুর মধ্যে কি আছে, সবকিছু বিষ
1: খাই,
2: সবকিছুর মধ্যে ওষুধ আছে, এবং ওষুধ ছাড়া কিছু হইতেও না। কাজে আমরা যতদিন বাঁচি থাকুন, আমরা যদি সবাই, হ্যাঁ আমরা যদি দিনের একটা সময় আসা, আর সবচেয়ে বড় বিষয় কি, বিষয় হচ্ছে তোমার আমরা সবাই ব্যস্ত থাকি, এই সকালে উঠুন চিন্তা থাকে কোনান দিয়ে ওই বিধান লাগামো, ও ধানগুন কোনান দিয়ে রোগে ধরছে, কোনান দিয়ে সাত দন লাগবো, কোনান দিয়ে ওষুধ দন লাগবো, ঠিক আছে নি, আর নাতি নাতকুরের খরচ, স্কুলের খরচ, এটা নিয়ে ব্যস্ত, এই এত ব্যস্ত থাকার মধ্যেও কিন্তু আমরা নিজেরা একটু সময় সকালবেলা বিশেষ করি বুঝলি সূর্য ওঠার আগে যদি আমরা করতে পারি সবচেয়ে ভালো, বুঝলি, সূর্য ওঠার আগে আমরা যদি অন্তত 15-20 মিনিট আমরা নিজেরা সময় দিই, তাহলে আমরা সারাদিন কিন্তু সুস্থ থাকতে পারব।
1: তুই যে এই যে সুগেন্দা, ওই মাটিতে সবুজ ঘাসেতে যে মানুষে করে ইহান্ন বলে আরো ভালো,
2: আরো ভালো সবুজ ঘাস, সকালবেলা যে সবুজ ঘাসের উপর হাঁটাহাঁটি করা, পরিষ্কার হইতে হইব, নোংরা হইলে হইতো না বুঝলি, তাহলে আমরা সকালবেলা যদি উঠি সবাই আমরা কিছু না কিছু আমাদের বয়স অনুসারে বয়স উপযোগী যদি আমরা কিছু প্রাণায়াম করি, কিছু ব্যায়াম করি, তাহলে কিন্তু আমরা এই যে তোমার গ্যাস্ট্রিক, তারপরে উচ্চ রক্তচাপ যেটা প্রেসারারি, হ্যাঁ তারপরে তোমার যে আর্থ্রাইটিস, তারপর কোমর ব্যথা, হৃদরোগ, হ্যাঁ আমরা বিভিন্ন রোগের হাত থেকে কিন্তু ওই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা রোগ ধরার আগে কিন্তু আমরা রোগের কিন্তু আমরা দূরে সরে রাখতে পারি। এই জন্য তোমার ওই যে বিভিন্ন রকমের যে স্কুল টিস্কুলে কলেজে অনুষ্ঠান হয় যে হেতার প্রথমে কয় যোগে হবে রোগের বিয়োগ, আরে আমরা তো প্রথম প্রথম এটা শুনি আমি চিন্তা করছি কি তার যোগ অঙ্ক করি আবার কি তার রোগ
1: বিয়োগ, মনে করছি
2: প্রথম যদি শুনছি কথা
1: আসলে বুঝতে যোগ মানে হচ্ছে ব্যায়াম, আসন
2: আসন
1: করলে শরীর ভালো থাকবে। তো সুগেন্দা এইবার তুই নিয়মিত বুঝলি, তুই এক সময় বের করি নুরগিয়া কি কস, আমরা 5-6 জন মিলি একের একটা সময় বের করি, ভুলবো একজন একজন মনে হইত
0: না,
1: মাটিতে যাই একদম খালি
0: খুলে
1: প্রত্যেকটা আসনে যদি আমরা 2-3 বার করে করি করি, হ্যাঁ প্রত্যেকটা আসনে কয়েকটা, এই যে সুগন্ধা করলো অনুলোম বিলোম, তারপরে বজ্রাসন, মশাসন, ধনুয়াসন, পদ্মাসন, এইগুলো যদি আমরা করি, আমরা এই বয়সে তোমার বেশি লাগতো না, তুলে আমার মনে হয় আমরা শরীরটাও ভালো থাকবো বুঝলি, বাড়ির মেয়ে লোকেরাও করতে পারিব, ব্যাগে করতে পারিব, কারণ ব্যাগে রোগ সুখ তো ব্যাগেরই আছে, হ্যাঁ তুলে আমার মনে হয় আমরা কাজকর্ম আরো কিছু বেশি অনেক কিছু দিন করতে পারব বুঝলি, যদি ব্যায়াম ট্যাম করি নাকি তখন সুখে
2: তো আবার কি, এই যে তোমরা কখন একটু আগে কইছো না তোমরা কোমর ব্যথা ওই কিতা ওই হার না কাজ করতে, হ্যাঁ এই যে বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্যা তো আমরা অনেকটা আমরা রেহাই পাবো বুঝলি, তাহলে বিশেষ করে তো আমরা আমরা বয়স হয়েছে না, আমরা তো ওই হোলাহানের মতো আর এত ব্যায়াম করতে পারতাম না, এত দৌড়াদৌড়ি করতে পারতাম
0: না, হ্যাঁ
2: আমরা মনে কর সকালবেলা একটু ভোরে, হ্যাঁ সূর্য ওঠার আগে আমরা যদি একটু হাঁটি, আর একটা লোকের হ্যাঁ নিয়মিত একটা নির্দিষ্ট,
1: আমি তো 7টার লগে উঠে যাই বুঝলি, আমি দেরি করি না রাত্রেবেলা, আমি 9টার সময় প্রেসার ট্যাবলেট খামু, খাই আধা ঘন্টা পরে ভাত দুগা খামু, খাই যার আনছে খাই ঘুমে যাবো গে 7টার লগে উঠে যাই আমি, কিন্তু উঠি তো আমি ওই এই যে আপনাদের কোচেন হাঁটাহাঁটিও করি না ব্যায়ামও করি না, ওই জমিতে যাই দুধ দেখি বই থাকি যাই, এখানে বই না থাকি, তুলে যদি আমরা ব্যায়াম করি বুঝলি নরিকা, তুলে কাইলে তুমি আরো ডাক দিবি নিক বুঝলি,
2: হ্যাঁ আর একটা কথা হচ্ছে এই যে আমরা সূর্য উঠার আগে যদি করি উঠি, আর রাত্রিবেলা যদি আমরা আমরা তো সারাদিন কাজ করি ঘুমে যাই, ঠিক আছে অনেকে কি তা করেন আবার ওর রাত্রি আবার অনেক রাত্র ঘুমায়, ঠিক আছে বেশি রাত্র ঘুমানো ঠিক না, এই জন্য ওই নাতি কিন্তু দিন আগে বৈতিক হরে আর্লি টু বেড, হ্যাঁ আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ।
1: সুগন্ধা আনন্দ বাবুর শিক্ষিত মানুষ বুঝেন ইংলিশ কথা বুঝি না,
2: তার মানে কি তাড়াতাড়ি ঘুমাইতে হইব আবার নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুমানো লাগবে, ঠিক আছে, ঘুমানোটা দরকার কিন্তু আমরা, ঠিক আছে, আবার কম ঘুমালে কিন্তু আবার শরীর অসুস্থ।
1: কত ঘন্টা ঘুমাতে হবে?
2: ওই তো মনে করো 7 ঘন্টা 8 ঘন্টা,
1: আচ্ছা, হ্যাঁ,
2: 6 থেকে 8 ঘন্টা এরকম আমরা। আমরা একটু বয়সে গেলে একটু কম ঘুমাইলেও সারে, বাচ্চারা একটু বেশি ঘুম লাগে,
1: বুঝছো না?
2: তো তাইলে কিন্তু আমরা এইভাবে যদি নিয়মিত প্রাণায়াম করি, ছোটখাটো যদি ব্যায়াম করি, তাই অনুলোম অনুলোম বিলোম যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা অনেক রোগ হাত থেকে আমরা রক্ষা পাবো, ঠিক আছে।
1: আজকে মানে অন্যদিন তো আইলে ওই জমির বিভিন্ন সমস্যা লই কথাবার্তা কন, বুঝলি, মন মেজাজও খারাপ থাকে। আজকে কিন্তু অনেক দামি কথা শুনছি, বুঝলি, শরীরের বেলা না থাকলে আর জমি দিকে দেখো, ঔষধ দিকে দেখো,
2: ঠিক আছে।
1: তুই নুরগারে কই যে কাইলাতুন শুরু করে দিব না, আজ তুই করবি
0: না, খাইলে তুন,
1: আচ্ছা,
0: আজ সুগন্ধ পাচ্ছে, সোহন তো খাইতে যাই,
2: খাইতে যাই, হ্যাঁ, তোমার এই ব্যায়ামটা করবি, বুঝলি, এটা এটা করলে যে এটা করলে যে পেটের যে হজম সমস্যাটা, হজম সমস্যাটা যাবে কই, আর তোমার এই অনুলোম বিলোম এই আসনটা করবা, বুঝলি,
1: সুগন্ধা
2: 15 মিনিট করে করবা, দেখবা যে অনেক রোগের হাত থেকে তোমরা নিষ্কৃতি পাইবা, ঠিক আছে।
1: আজকে তো আমি নতুন শিখে গেছি, আগামী কয়েকদিন পরে যখন আপনার কাছে আমু, দেখবেন যে শরীরে কোন রোগ নাই, এক সুন্দর করে ব্যায়াম করো,
2: হালকা হয়ে যাবে।
1: ওই নুরিয়া সুগন্ধা কুচিটা মনে রাখবি, যোগে হয়
0: রোগের
1: বিয়োগ, ঠিক আছে, মনে রাখবি। আচ্ছা সুগন্ধা উঠে দিলে,
2: ঠিক আছে, আমার ব্যায়ামটা শেষ টাইমে আছে মোটামুটি, টিফিন টিফিন খামু, আচ্ছা সাহাটা খাইজো না,
0: হ্যাঁ, সাহাটা খাই যাবো,
2: আচ্ছা ঠিক আছে, বয় বয় চা খাই যাইও, ঠিক আছে, বয় বয় চা করো, সে চিনি বেশি না কম খাইবে তোমরা, চিনি কম খাইবে, চিনি আর একটা জিনিস, তোমরা চিনি কম খাইবে,
0: চিনি
2: কম খাইবে, হ্যাঁ, চিনিটা কম খাইবা, তাহলে দেখবা যে অনেক রোগের হাত থেকে আরো রক্ষা,
0: চিনি কম দিয়ে,
2: আচ্ছা ঠিক আছে, বয় চা আনবো,
1: আচ্ছা ডুবো চালা দেন, শুনি।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই শুনবেন ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড থেকে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2026-এর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সরাসরি ধারাভাষ্য।

এতক্ষণ আপনারা শুনছিলেন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড থেকে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2026-এর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সরাসরি ধারাভাষ্য। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ। সংবাদের পর আবারও শুনতে পাবেন আইসিসি ম্যাচের ধারাভাষ্য।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধাবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্য সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধাবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে, ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে। তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া $5 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত।

0: দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন, যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয়, বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যিক। কলকাতা রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন। যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরও বলেন, বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and help to keep lifestyle disease away.
0: সংস্কৃতিবন্তক দেশের ১০০টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে। ১২টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর ২০০০এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
1: ভারত আজ আপনি পুরে মেরিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বনা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা হ্যায়।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে ৩৬তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারতকে নারী শক্তিকে শৌর্যকে প্রতীক। ये सदैव नारी शक्ति के लिए प्रेरणा के स्रोत रहेंगे। इस विश्वविद्यालय के आसपास के

0: क्षेत्र में जनजातीय वनवासी संस्कृति की प्रचुर उपस्थिति है। इस विश्वविद्यालय से जुड़े रानी दुर्गावती के नाम की सार्थकता सभी सिद्ध होगी, जो सभी भागीदारी जनजातीय समाज और वंचित तथा पिछड़े वर्ग, विशेषकर इन वर्गों की बेटियों की सशक्तिकरण के लिए प्रयास करें।
1: एक खबर सुनचेन आकाशवाणी थेके। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5,000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনী আসার পথে উল্লাডাবড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 21তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে FIH নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কৌর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেবে 311 রানে, শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জির ম্যাচে ভারতীয় সময় রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30 গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেন স্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্যে সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী আগরতলা।
3: নং সাইদেমান ফ্যাকজাক বরকনো সিরদুকতুই ওয়েস্তিরিমানি বিসিংতুই এইচআইভি মানজাকনানি কাতিরুই মানো তে কাহাম করংখে তঙ্গি মানো
4: কাহামকে সাইমানানি বাগই টোল ফ্রি নাম্বার 1097 ও করংদি

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা তিনি ককতমা বুবাক রকংখা তিনি হায়ং যোগাশাল যোগা ফর হেলদি এজিং ওয়ানসুকমাও তিনি ভারত নকবই জুদা জুদা হায়ং গনাঙ্গই ফিল চিনই যোগাশাল পালাই যাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা খড়কসা বরক এবার দফা কাইসানী হামক্রাইনি বাকে স্রেংমানো যতনে সেলাই কাহামলাম হাকতনি জুদা জুদা আমচাইনি লগে হাস্তেও তিনি ফিল চিনেই হায়ং যোগাশাল পালাই যাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিলসা সাই ম্যাচও তিনি জাপান বাই টিউনিশিয়ানে বিশৃঙ্গ থংমুং অংখা ও ম্যাচও জাপান ব্রুই বুক চা গোলনি ফেরবাই টিউনিশিয়ানও ম্যাচ এনখা তাবুকক তোমার শুক্রবৈ

0: রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু ছাকা পরিণয় রকনি বিশিং কতাল ওয়ানসক মুং শৈশিমুং তৈ সামুংনি ওয়ানসক মুং স্নামৈ তিসাথানী কুচুগ্রং মথা রকনি বেলাই নাংকুকমানি বারজাতুঙ্গ তিনি মধ্যপ্রদেশনি জবলপুর রানী দুর্গাবতী ইউনিভার্সিটি ফিল থামচি দ কনভোকেশনস মেল অব অকক ছাকা বসরংনাই রকন কক সাবরেখা সেপসাপ মানিয়া গানাগিনী বরক তৈ কামিনি লুকু রকনি জংজাল রকন ওয়ানসকৈ জংজাল জাকাগ্রানী বাকই সামুং তাংনানি নাঙ্গানে বতৈ বসাকা খরকসা বরক এবার দফা কাইসানী হামক্রাইনি বাকি সঙ্গমানো যত্তনি সেলাই কাহামলাম আবনি বাকি জনজাতি লুকু রকনি হামারি বাকি রংমারি গান অংশগৈ বাজানানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কলকাতাও হাকতনি তাং সেবাইস নামজাক ভারতনি রুং বাহিনী সামুনি বাকি খুংথাম জাহাজ আইএনএস দুনাগ্রী আইএনএস হংসুধক তাই আইএনএস অগ্রয়ন্ন দেশনি লুকুরকনি বাকি ইয়াফারি রেখা রুং বাহিনী ওয়ার্কশিপ ডিজাইন বিউরো বাই ডিজাইন খাইজাক ও জাহাজ রকন স্নামখা গার্ডেন রি শিপ বিল্ডার এন্ড ইঞ্জিনিয়ার্স তিনি হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং ও ওয়ানসুকমাও তিনি ভারত নখবই হায়ুং গনাঙ্গই ফিল চিনই হায়ুং যোগাশাল পালাইজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কলকাতানি রেড রোড নিসিমি ফিল চিনই হায়ুং যোগাশাল পালাইমাও তৈ ফাংনি সামুং তাংখা আরো কবাংমা বরক ববাই বাকসা ফুংনি যোগা ব্যায়ামও মানজাখা মন্ত্রীবক্রক সাকা যোগা কাইসা ব্যায়াম সিমিয়া অম কাইসা উমর জরানি বাগৈ সিমিয়া অম বরক মনুষুনি ওয়ানসুক মুং কাইসা
1: योग केवल शारीरिक श्रम का साधन नहीं है, योग इसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। भारत में हम जानते हैं और देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ ऊर्जा के साथ एक प्রকাশ भी है।
0: হুকুমু ককসং লাইনক ভারতনি আর্কিওলজিক্যাল সার্ভে বেডেকনি চুবা চুবাই ভারতনি শ্রীশীতিনি তংমুগ্ন বুষ্কাঙ্গ তনৈ কাইসারা থায় ও সামুংবতাং পালাইজাখা হা কতনি জুদা জুদা আমচাইনি লগি হাস্তে অবো তিনি ফিলচিনৈ হায়ুং যোগাশাল পালাইজাখা হাস্তেনি শিকলা বাবাই তাই থংনাই খুংনি সাকথামাবাই হাপানিয়া হায়ুং বাণী খলানি ফুনুকমাহল যুগালিজাক হাস্তে বেরামনি অ যোগাশালন চেঙ্গেরিখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসাকা জরারগৈ যোগা খাইকে সাক তৈ খা কাহাম তঙ্গ বসাকা
2: ফিজিক্যাল যে যোগ ব্যায়াম সেটা তো আছে, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে।
0: আরও কুবনি বিশৃঙ্গ মানজাখা থংমন্ত্রী তিঙ্কুরাই এমএলএ মীনা রানী সরকার এমএলএ রামপ্রসাদ পালতাই হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখংনি তাংক্রারক ইয়াং ত্রিপুরা যোগা এসোসিয়েশনের সাকথারমাবাই তিনি বরজলা উমর চাকরারকনি তংথায় ফিলচিনে হায়ুং যোগাশাল পালাইজাখা মেলো আরও তংনাইরকবাই ও সামুংবতাঙ্গ মানজাখা আগিনি কেন্দ্রমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলাও বিজয় কুমার রংনগব যোগাশাল পালাইমানি মেলো মানজাখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতন লালনাথ তিনি মোহনপুর বখাকস্তে নাইকল ফাংতেই থংনাইখংবাই জৌহর নবোদয় রংনগ যোগালিজাক যোগাশালনি মেলো মেলন চেঙ্গেরেখা বিজেপি হাস্তে কাশপু অভিষেক দেবরাই আগরতলানি এনএসআরসিসি হল যোগালিজাক যোগাশালনি মেলো মানজাখা ইয়াং খুয়াই হাংকর থংনাইখংনি সাকথারমাবাই খুয়াইনি সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির বুস্কাঙ্গ যোগাশাল পালাইজাখা আরও মানজাখা বেড়াইখিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা পরিষদনি কাশকু অক্রা অর্পণা সিংহ রায় আকসং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তেই টুইটার বাই ফেসবুক প্লেটফর্মও এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি না লতিনী চরিলামনি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী রেমচিনী রংনগ সিপাহীজলা জেলা বেরেমনি হায়ুং যোগাশাল পালাইমা মেলন চেঙ্গিরেখা সিপাহীজলা জেলা প্রশাসন তৈ জেলা শিকলা বাবাই তৈ থং নাইখুংনি কথাজাক সাকথারমাবাই যুগালি যাক মেল হাস্তেফা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী তৈফাং বাইন হায়ুং যোগাশাল মুখথাংখা মেল কুবনি বিশৃঙ্গ ককনারেখা সিপাহীজলা জেলা পরিষদনি কাশকু আখরা সুপ্রিয়া দাস দত্ত জেলা নাইকল ফাং সিদ্ধার্থ

0: দীপ জয়সওয়াল আকর্ষণ মন্ত্রীয়ক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা তাবুক হাসতে ও বাই থাং মুচুঙ্গই থৈরিমুং হদানি জবাঙ্গই বাচাখা তিনি আগরতলা আউলি নাইক্রাইনি থামচিচুকু ওয়ার্ডনি কমিউনিটি হল যুগালি যাক থৈরিমা শিবির কাইসানো চেঙ্গই অকনারকথানি বমকন সাকা বসাকা থৈরিমুং অংখা লাংমা মথাংথানি সমাইকতর অমমনুষ্য ওয়ানসক মুং নফুয়ারো তৈ বরকনি বিশৃঙ্গ সেবা খাইমানি ওয়ানসক মুং তুবুও বসাকা বরক রকনি লাংমা মথাংথানি অম নাংসুগো আবনি বাগিন ব্লাড ব্যাংক রগ থৈ মানথক রানানি তন্নানি নাঙ্গো তৈ অম লুক রকনি খাতুঙ্গই থৈরিমানি বিশৃতিন অঙ্গো মেলকুবনি বিশৃঙ্গ ককনারেখা মেয়র দীপক মজুমদার কাউন্সিলর অলক রায় আকর্ষণ কেন্দ্রনি ককথুমতে আবাইমুং কক চংলাইনকনি বিশিং তংনাই সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনসনি আগরতলা ফিল্ড অফিসনি সাকথারমাবাই তিনি এডিনগরনি বেলতলাও তংনাই ত্রিবেণী সংঘ ক্লাবও ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা আর আমচাইনি বরকতাই ক্লাবনি আদংরক মানজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমব তিনি কাইনি থিংমুং অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা থংমুঙ্গ ইউথ ক্লাব টকবুকজা গোলনি ফেরবাই সবুজ সঙ্গন মেজানখা উল অ থংখলাও নে গাইসা থংমুঙ্গ টিটিএডিসিনি চুকুবুকজা গোলনি ফেরবাই পামতুই স্পোর্টিং ক্লাব নো মেচেনো ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিল সাসাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থংমুং অংখা ও ম্যাচ জাপান ব্রুইবুক যা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো মেচেনখা ইয়াঙ্গ ইকুয়েডর তৈ কুরাসাওয়ারনি বিশৃঙ্গ ম্যাচ গোল বুক যাখেন ড্র অংখা তিনি হর স্পেন বাই সৌদি আরব তৈ বেলজিয়াম বাই ইরাননি বিশৃঙ্গ থংমুং অঙ্গানো আয়াংখনা আইচুক বুখাগো উরুগুয়ে বাই কাবু ওয়ার্দিনী বিশৃঙ্গ থংমুং অঙ্গানো তাবুক নবার তিবারনি ককতুমা বস্কাং দাম নৈচি ব্রিয় দক্ষিণ গোমতি উত্তর তৈ ধলাই হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবার্তিবার নাইখুং খনা তুংমারি টঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি তৈ খামাও নৈচিব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি টংমানি সাকাও থামচি থাম দশমিক নৈ ডিগ্রি তৈ খামাও নৈচিবা দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তিনি ওয়াতৈ ওয়াখা চিসা দশমিক নৈ মিলিমিটার ককতুমা পাইনানি সেখান ককতুমা বুবাক রক তৈ বাইসা সাফিরো তিনি হায়ুং যোগাশাল যোগা ফর হেলথি এজিং অ ওয়ানসুকমাও তিনি ভারত নখবই হায়ুং গনাঙ্গই ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাইজাখা রাষ্ট্রভক্ত দ্রৌপদী মুর্মু সাকা খড়গসা বরক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকই সৃংমান যত্নি সেলাই কাহামলাম হাকতনি জুদা জুদা আমচাইনি লগে হাস্তেওবো তিনি ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাইজাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিল চাসাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থংলাইমুং অংখা অ ম্যাচ জাপান ব্রুই বুক যা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো মেচেনখা কক্রক বাই ককমা পরিমুং তাবুক জোড়াতেই অরণ পাইখা উল্লি ককতুমা আওয়াই ইঙ্গানো খনাফুং দামসনি সতী ব্রীচিব
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষাগত উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের 33তম ম্যাচে এসে গেল শততম গোল, যা বিগত 68 বছরের মধ্যে গড়ল রেকর্ড। এবারে বিস্তারিত সংবাদ। আজ আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় আজ ভারত সহ সারা বিশ্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনে জাতিকে নেতৃত্ব দেন, যেখানে

0: देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ, ऊर्जा के साथ एक प्रकाश भी है।
1: संस्कृति मंत्रक ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে এর চিরস্থায়ী যোগ ঐতিহ্যের সাথে সংযুক্ত করে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুয়া চুড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। এর উদ্দেশ্য কেবল যোগব্যায়ামকে জনপ্রিয় করা নয়, বরং সুশৃঙ্খল জীবনযাপন গড়ে তোলার পাশাপাশি ভারতের সুপ্রাচীন ঐতিহ্যের এক অমূল্য সম্পদকে বিশ্বের সামনে তুলে ধরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক সিদ্ধার্থ শিব, জয়সওয়াল প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আজ আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত। এটি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে সেবার মানসিকতা জাগ্রত করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। এর জন্য সবাইকে যোগব্যায়াম চর্চা করা উচিত।
2: ফিজিক্যাল যে যোগব্যায়াম সেটা তো আছে, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে।
1: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মীনারানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগ চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিকে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বটজলা বৃদ্ধাশ্রমে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে যোগাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলায় বিজয় কুমার স্কুলে যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরে মহকুমা প্রশাসন এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জোহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আগরতলার NSRCC অডিটোরিয়ামে আয়োজিত যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন CBC এর আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজ এডিনগর বেলতলি স্থিত ত্রিবেণী সংঘ ক্লাবে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এবছরের মূল ভাবনা সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এর উপর ভিত্তি করে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের সদস্যরা ব্যাপক উৎসাহের সাথে অংশ নেন। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে জেলাভিত্তিক যোগ উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন AIR অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন তাদের চারপাশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যাগুলো

0: और इसके साथ एक बेहद रोमांचक मुकाबले का हुआ है अंत। भारत को साउथ अफ्रीका ने 6 विकेट से मात दी है और सेमीफाइनल में पहुंचने की अपनी राह खुली रखी है। मैं हूं मुदिता, मेरे साथ है मेरे को होस्ट मुनीश जॉली और एक्सपर्ट्स पैनल में हैं रविंदर सिंह, वैशाली माथुर और उत्तरा गणेशन। स्वागत एक बार फिर से आप सभी का।
1: এতক্ষণ আপনারা শুনলেন ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড থেকে অনুষ্ঠিত আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ 2026-এর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সরাসরি ধারাভাষ্য দিল্লি কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 22 জুন 2026 খ্রিস্টাব্দ, 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল ছটা বাজে পাঁচ মিনিটে শুনবেন অমৃতবাণী, এতে শুনবেন বিভূতি ভূষণের বাণী থেকে পাঠ। 6টা বাজে 10 মিনিটে শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান পাপড়ি গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। সকাল 6টা বাজে 25 মিনিটে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান হাইউনি খরাং। সকাল 6টা বাজে 55 মিনিটে আপনাদের জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠান সূচি। সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে, 7টা বাজে 25 মিনিটে, 7টা বাজে 35 মিনিটে এবং 7টা বাজে 40 মিনিটে যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। সকাল 7টা বাজে 45 মিনিটে গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুবিনয় রায়ের কণ্ঠে। সকাল 8টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রভাত। 8টা বাজে 15 মিনিটে শুনবেন আজকের কবিতা, এতে কবিতা পাঠ করে শোনাবে আনন্দমার্গ সিনিয়র বেসিক স্কুলের 5ম শ্রেণীর ছাত্র দেবাঞ্জনা দেবনাথ। এর পরেই শুনবেন দোলনচাপা অনুষ্ঠানে নজরুলগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 8টা বাজে 30 মিনিটে শুনবেন শিশুমেলা। সকাল 9টায় শুনবেন দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ। 9টা বাজে 5 মিনিটে শুনবেন গানে গানে অনুষ্ঠান। সকাল 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10টা বাজে 5 মিনিটে শুনবেন সরগম অনুষ্ঠানে শরৎবাদন, পরিবেশনায় আলাউদ্দিন খান সাহেব। সকাল 11টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11টা বাজে 5 মিনিটে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। বেলা 1টা বাজে 30 মিনিটে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1টা বাজে 40 মিনিটে আবারও শুনতে পাবেন আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। দুপুর 2টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে মিডডে নিউজ। 2টা বাজে 15 মিনিটে শুনবেন সাহিত্য পাঠের আসর, এতে শুনবেন গল্প পাঠ রানুর প্রথম ভাগ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রানুর প্রথম ভাগ পাঠ করে শোনাবেন সুদীপ্ত চক্রবর্তী। 2টা বাজে 30 মিনিটে শুনবেন সুর মল্লিকা অনুষ্ঠানে বাংলা গান। 3টায় শুনবেন দিল্লি কেন্দ্র থেকে বিশেষ হিন্দি সংবাদ। 3টা বাজে 5 মিনিটে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 5টা বাজে 5 মিনিটে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 5টা বাজে 10 মিনিটে শুনবেন জীবনের গল্প, এরপরে শুনবেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো হিন্দি ছবির গান। 5টা বাজে 45 মিনিটে লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি। সন্ধ্যে 6টায় শুনবেন ককবরক অনুষ্ঠান সঞ্জয় কাহাম। 6টা বাজে 30 মিনিটে খেতে খামারে অনুষ্ঠান, এতে শুনবেন ইউরিয়া বিকল্প হিসেবে আজোলা চাষ কিভাবে জনপ্রিয় করা সম্ভব, এই প্রসঙ্গে বলবেন দীপক চন্দ্র দাস, কৃষি আধিকারিক, রাজনগর কৃষি বিভাগ। এরপরই শুনবেন দেশাত্মবোধক গান। সন্ধ্যে 7টায় শুনবেন অনুষ্ঠান সূচি। 7টা বাজে 5 মিনিটে শুনবেন অনুষ্ঠান আমরা করব জয়। এতে সাক্ষাৎকার দেবেন সুলতা দে, বরজ কলোনি বিলোনিয়া থেকে। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুদীপ্ত চক্রবর্তী। 7:35, 7:45 এবং 7:55 যথাক্রমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবর সংবাদ এবং আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন মনোরঞ্জনী অনুষ্ঠান, 8:30 শুনবেন অনুষ্ঠান জানা অজানা।